0: इस तरह से उन्हें हिंदी सिने जगत का एक विशाल स्क्रीन अदाकारी दिखाने के लिए मिला। वो यहीं तक सीमित नहीं रहे, उन्होंने और भी भाषाओं।
1: आकाशवाणी मुर्शिदाबाद अनुष्ठान प्रचारित होच्छे 102.2 मेगाहर्ज़ FM प्रचार तरंगे।
2: নমস্কার, আমি ডক্টর হেনা সিনহা, অধ্যক্ষ বহরমপুর গার্লস কলেজ। খুব আনন্দের এবং গর্বের বিষয়, আকাশবাণী দেখতে দেখতে 90 বছর অতিক্রম করেছে। আজ মনে পড়ছে আকাশবাণীর মাধ্যমে পাওয়া বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের কথা, সকালে পাত্রহিকি থেকে শুরু করে চাষিদের কথা, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, অনুরোধের আসর, এরকম বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রকার সংবাদ, আবার বুধবার সন্ধ্যায় যাত্রা, শুক্রবার রাতে নাটক, শনিবার স্কুল থেকে দৌড়ে এসে গান শোনা, নাটক শোনা, এগুলো ছিল আমাদের নেশার মতো। অপেক্ষা করতাম কোন সময় কোন অনুষ্ঠানটা শুনব। পরবর্তীতে মুর্শিদাবাদ আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের প্রতিও আকর্ষণ তৈরি হয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন চিত্তাকর্ষক অনুষ্ঠান

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে গানের ভেলা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের গানের ভেলায় সকলকে স্বাগত। আজকের গানের ভেলায় আমি রয়েছি আপনাদের সঙ্গে, শ্রাবন্তী মৈত্র। আপনারা জানেন আজ সোমবার, তাই আজ আমাদের গানের ভেলায় ভক্তিগীতির অঙ্গনে রয়েছে কীর্তন। কীর্তন শব্দটি আসলে বিশিষ্ট নরপতি কিংবা দেবদেবীর গুণ লীলা এবং কীর্তি প্রভৃতির বর্ণনা প্রসঙ্গে আমাদের ভারতে ব্যবহার করা হয়ে থাকে। সারা ভারতবর্ষ জুড়ে কীর্তন গান একটি জনপ্রিয় গীতরীতি। বাংলায় এই ধারণাই প্রচলিত যে কীর্তন গান বৈষ্ণব ধর্মাবলম্বীদের গান, কিন্তু কার্যক্ষেত্রে একথা আংশিক সত্য হলেও সম্পূর্ণ নয়। সারা ভারতবর্ষ জুড়ে খ্রিস্টীয় চতুর্থ থেকে পঞ্চদশ শতকের মধ্যভাগ পর্যন্ত বৈষ্ণবীয় অনুষঙ্গ বিশিষ্ট প্রচুর প্রত্নলেখার সন্ধান পাওয়া যায়। বাংলা তথা ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও এই নিদর্শন ফুটে ফুটে ছিল। এই সময়ে বাংলায় একই সঙ্গে সৌর, শৈব, শক্তি, গণপত্য ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম প্রচলিত ছিল এবং সেগুলি যথেষ্ট জনপ্রিয় ছিল। সে সময় কিংবা তার পরবর্তী সময়েও বাংলায় বিষ্ণু, শিব, শক্তি, সূর্য, গণেশ এই পঞ্চদেবতার উপাসনার প্রাবল্য লক্ষ্য করা যায়। তবে একথা ঠিক যে বাংলা এবং ভারতবর্ষের পূর্ব দিকের রাজ্যগুলিতে এই পঞ্চধর্মের বা পঞ্চদেবতার উপাসনার প্রাবল্যের ঐতিহ্যের মধ্যেও বৈষ্ণব ধর্মের একটি বিশেষ স্থান ছিল। তো আজকের এই গানের ভেলায় আসুন আমরা প্রথমে ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটি কীর্তন শুনি।

সহজে বৈষ্ণবের ক্ষীণ সূত্রের আভাস পাওয়া যায় ত্রিপুরা জেলার ময়নাপতিতে পাওয়া তাম্রলিপিতে লিখিত সহজ শব্দটির মাধ্যমে। খ্রিস্টীয় পঞ্চম শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে আমরা বহু বৈষ্ণব উপপুরাণের হদিশ পাই। আদিপুরাণ, কল্কি পুরাণ, ক্রিয়াযোগসার, নরসিংহ পুরাণ, মনুষ্য পুরাণ, বৃহৎধর্ম পুরাণ, বিষ্ণুধর্মোত্তর, বিষ্ণুধর্ম প্রভৃতি, এইসব পুরাণের যারা রচনা করেছিলেন তারা বৈষ্ণব ধর্মের সঙ্গে পঞ্চোপাসনার ঐতিহ্যকে মিশিয়ে নতুন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। পঞ্চম থেকে পঞ্চদশ শতাব্দীর সময়কালের মধ্যে বিষ্ণুর স্থলাভিষিক্ত হলেন কৃষ্ণ। আর তখন কীর্তন মানে আমরা জানলাম উচ্চৈস্বরে গুণকথন বা গুণবর্ণনা। ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আরেকটি কীর্তন শুনি।

0: একজন শ্রোতা বন্ধু এসেছেন। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই, আমি পূর্ব বর্ধমানে বলছি, থানার থেকে আদ্রাটি থেকে কল্পনা হালদার বলছি। অনুষ্ঠান খুবই সুন্দর লাগছে, রাধা রানী কণ্ঠে একটি কীর্তন শুনতে চাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি আমার কাছে আছে, মানে সংগ্রহে রাধারানী দেবীর কীর্তন। আপনার কল্পনা দি বললেন তো, আপনার অনুরোধ রাখার নিশ্চয় চেষ্টা করবো। কেমন, ভালো থাকবেন।

0: vale la pena.
1: No. এবারে আমরা রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটি কীর্তন শুনে নিই, তারপরে দেখি যে শ্রোতা বন্ধু ফোন করলেন তার অনুরোধ রাখতে পারি কিনা।

যমুনা পার হয়ে বৃন্দাদুতি মথুরায় প্রবেশ করলেন। পথে এক মথুরাবাসিনীর সঙ্গে তার সাক্ষাৎ হল। তাকে কৃষ্ণের কথা জিজ্ঞাসা করলেন। মথুরাবাসিনী

0: আরেকজন শ্রোতা বন্ধু এসেছেন না এই মুহূর্তে নেই। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার নমস্কার।
1: আমি মালদা থেকে শামীম ঘোষ কথা বলছি। আপনি আজকে যে এইমাত্র যে মাথুর পর্যায়ে কীর্তন শোনালেন, সেখানে শরীর দিকে একটা জায়গা রয়েছে যে ছবি অঙ্কন করছেন শ্রীমতি রাধিকা, এবং কিভাবে অঙ্কন করছেন উনি কিন্তু পাকছেন শ্যামী সুন্দরের পা, কেন আঁকছেন না যে পা থাকলেই তো ছবি চলে যাবে। এই যে বিরহ, এই বিরহটা এত মধুর এবং এত কষ্ট, কষ্টের মধ্যে তো মধুরতা রয়েছে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের বিরহের মধ্যে তো সেই মাধুর্য, মানে প্রিয়কে প্রিয়তমকে নিজের অন্তরে উপলব্ধি করার যে অবসর, সে সময় বোধ হয় তাকে সেই পরমেশ্বরকে
1: রবীন্দ্রনাথ
0: আদর্শ করে পাওয়া যায়।
1: বিরহ রবীন্দ্রনাথ লিখছেন, বিরহ মধুর
0: হল আজি।
1: এই যে বিরহ তো ছিল বলে এই যে শতবর্ষের ক্রন্দন, এই যে ধুলির সাথে রাধারানী মিশে যাওয়া এবং না পোড়াই ও রাধা অঙ্গ, এই যে পর্যায়টা এটা অসাধারণ। কি টান, কি তাদের মধুরতা যে দ্বারকায় কৃষ্ণ একবার এটা বলে কথিত রয়েছে যে খেতে বসেছেন রাধারানী দ্বারকায় গিয়ে দুধে হাতটা পুড়ে গেছে, শ্যাম সুন্দরেরও তার মানে গরম দুধে হাত পুড়ে গেছে, সেটা উপলব্ধি করছেন বেদনাটা, মানে গরম দুধ সেটা রাধারানীর হাতে পড়েছে, রাধারানীর হাতে পুড়েছে, সাথে সাথে কৃষ্ণের সেই জ্বালা, কৃষ্ণ সেই জ্বালাটা
0: অনুভব করছেন।
1: আর আর এটাই তো প্রেম দিদি,
0: ভক্ত এবং ঈশ্বর যখন একই সঙ্গে,
1: রাধারানী ভক্ত, রাধারানীর আরাধ্য কৃষ্ণ, আবার কৃষ্ণের আরাধ্য হচ্ছে রাধারানী, এই যে পারস্পরিক সম্মান।
0: হ্যাঁ, যে আপনি যে কথাটা বললেন রবীন্দ্রনাথের একটি কথা মনে পড়ছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নিলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে চলেছে।
1: আরে আমি যদি না থাকি তাহলে তোমাকে ডাকবে কে?
0: এই রাধা কৃষ্ণের প্রেম লীলা বা মিলনের এই যে অসাধারণ ব্যঞ্জনা আমাদের কীর্তন গুলির মধ্যে, সত্যি মানে এর মধ্যে ডুবে গেলে বোধ হয় সেই রসের আস্বাদন করতে করতে।
1: আমি একজন সদ্য সাতাশে পা দেওয়া যুবক, তাও আমাকে আন্দোলিত করে তবে এই কীর্তন
0: খুব ভালো লাগলো, ভালো লাগলো। আপনি এরকম ভাবেই আমাদের যে নিজস্ব ভাবধারা, নিজস্ব ভক্তিগীতি, তাকে সঙ্গে নিয়ে জীবনের পথে চলুন। ভালো থাকবেন, কেমন? নমস্কার। এর আগের যিনি শ্রোতা বন্ধু ছিলেন তার অনুরোধে রাধানন্দ দেবের একটি কীর্তন এর আগে শুনিলাম, না শনিবারে শুনি কানাই বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে পরের কীর্তনটি।
2: রাধারানী শ্রী গোবিন্দ প্রতি অনুরাগে আক্ষেপ করে বলছেন,

আমার ভাগ্যে সুদা করল হবে যদি জানিতাম অল্প ইঙ্গিতে তবে কি এমন করি জাতি কুলসী মজিল সকল।

যে কথা বলছিলাম তখন, এই কীর্তনের কথা, যে কীর্তন মানে আমরা জানলাম উচ্চৈঃস্বরে গুণকথন বা গুণবর্ণনা। এই বর্ণনা বেশিরভাগ সময়ই পদ্যের আকারে হতো। পদ্যের আকারে যা কিছু করা হোক না কেন, তাকে পদ বলে আখ্যা দেওয়া হতো। পদ তো দুই রকমের আপনারা জানেনই, কাব্যপদ আর গেয়পদ। কাব্যপদ পাঠের উপযোগী আর গেয়পদ গানের উপযোগী। সারা ভারতবর্ষে কৃষ্ণের যাবতীয় গানকে কিন্তু ভজন বলা হয়ে থাকে, কিন্তু আমাদের বাংলায় কৃষ্ণের স্তুতিমূলক গানগুলিকে ভজন বলা হলেও কৃষ্ণের লীলা সংক্রান্ত পদগুলি বা গানগুলিকে পদকীর্তন আখ্যা দেওয়া হয়। প্রসঙ্গত এটা উল্লেখ করা যেতেই পারে যে আমাদের বাংলায় ভজন গানের প্রাচুর্য ও জনপ্রিয়তা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের তুলনায় কিন্তু কম। কেননা এখানে সমস্ত জনপ্রিয়তাই পদাবলী কীর্তনকে ঘিরে, আর পদাবলী কীর্তনের মূল আকর্ষণ হল প্রেম ভক্তি প্রদর্শনী। এতে ভক্ত শ্রোতা এবং কীর্তনিয়া একই সাথে আপ্লুত হন এবং ভেসে যান সেই নাম গানের মাধুর্যে মহিমায়। বাংলায় বৈষ্ণব পদাবলী কিন্তু কোন একটি ধারার সঙ্গীত নয়, এর মধ্যে এই কীর্তনের মধ্যেও কিন্তু রয়েছে বিভিন্ন শাখা। যাই হোক, এবারে আমরা আসুন একটি গান শুনে নিই রথীন ঘোষের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার সুপ্রভাত দিদি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নমস্কার,
1: আমি পূর্ব বর্ধমান জেলার বলছি, তারা অন্তর্গত কৈতারা গ্রাম থেকে প্রফুল্ল দাস বলছি। মানে আজ যে এত সুন্দর অনুষ্ঠান দিদি, তো আমি এই জায়গায় বসে মনে হচ্ছে সত্যি করি আমি এই পবিত্র বৃন্দাবনে পৌঁছে গেছি। এত সুন্দর
0: এই নাম কীর্তনটা একটা অন্য একটা মাহাত্ম্য আছে সেই জন্য।
1: অবশ্যই দিদি, সত্যি করি। আর আমাদের কাছে পবিত্র মানে জায়গা এখন হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের এই গীতাঞ্জলি চ্যানেল। তাই আমাদের এই গীতাঞ্জলিকে সশব্দ প্রণাম রইল এত সুন্দর অনুষ্ঠান করার জন্য।
0: অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন,
0: অনেক ধন্যবাদ। এই যে নাম কীর্তন, এটি তো পদাবলী কীর্তনের একটি বিশেষ উল্লেখযোগ্য শাখা এবং বৈষ্ণবীয় রীতি অনুসারে ভগবত সাধনার একটি প্রধান অঙ্গ। অনুসন্ধান করে আমরা এটা জানতে পেরেছি যে অনেক আগেও, এমনকি খ্রিস্টপূর্ব 4000 থেকে 3500 অব্দের সময়ও নাম মাহাত্ম্য সাধারণের মধ্যে প্রচলিত ছিল। চৈতন্যদেব যখন বাংলায় অবতীর্ণ হলেন, তখন বাংলা এবং বাঙালি জাতিকে উজ্জীবিত করতে চৈতন্যদেব এই নাম কীর্তনকেই প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করলেন এবং নিজেই নাম কীর্তনের দল তৈরি করে তিনি নগর পরিক্রমা করতেন। আপনারা জানেন, এক একটি দলে অন্ততপক্ষে 2 জন শৃঙ্খলবাদক, 1 জন মূল গায়ক এবং কমপক্ষে 10-15 জন সহগায়ককে নিয়ে এক একটি সম্প্রদায় গড়ে তোলা হতো এবং তারা লোকালয়ে ঘুরে ঘুরে নাম কীর্তন পরিবেশন করত। যে কোনো বয়সে, যে কোনো ধর্মে, যে কোনো জাতির মানুষ এতে যোগদান করতে পারত। এতে সেই সময়ে দিকভ্রষ্ট বাঙালি যেন একটা দিশা পেল। আর আজও এই এত বছর পরেও, 150 বছর পরেও নাম সংকীর্তন আজও বাঙালিদের মধ্যে একইভাবে প্রচলিত এবং অত্যন্ত জনপ্রিয়।

0: এই কীর্তনটি আমরা শুনলাম কমলা ঝরিয়ার কণ্ঠে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন, কোথা থেকে?
1: আমি বর্ধমানের বালতর গ্রাম থেকে অরবিন্দ নস্কর।
0: আচ্ছা বলুন।
1: মানে এই যে ঘরে বসে এই যে মধুর সুরে নাম সংকীর্তন, কি যেন মানে কি বলবো, আকাশবাণী বলে সম্ভব? আমাদের নতুন শ্রোতা, আমাদের নতুন কেন, গোটা সমাজ সমাজ এই গানে যে আমরা নাম সংকীর্তন, অনেকে বসে যে আমরা নাম সংকীর্তন শুনছি,
0: নিশ্চয়ই আপনাদের ভালো লাগার জন্য তো আমাদের অনুষ্ঠান, আপনারা সঙ্গে আছেন বলেই আমাদের অনুষ্ঠানের সার্থকতা। কেমন? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন।
1: হ্যাঁ আপনিও ভালো থাকবেন।
0: নমস্কার। এই কীর্তনের আরেকটি মানে নাম কীর্তনেরই আরেকটি শাখা হলো বেড়া কীর্তন। এটা নাম কীর্তন থেকে জাত হলেও নাম কীর্তনের মতো ব্যাপক উদ্দেশ্যে পরিবেশিত হয় না। এটি একটি বিশেষ বৈষ্ণব ধর্মীয় আচার। মন্দিরে বিগ্রহের আরতির পর বৈষ্ণব সাধক গায়ক বাদক মিলে তুলসী মঞ্চকে ঘিরে নৃত্য সহকারে এই কীর্তন পরিবেশন করে থাকেন, আর অন্যান্য ভক্ত সাধারণ দূর থেকে এটি দেখেন এবং এর রস আস্বাদন করেন। সমস্ত ভক্ত সাধারণ মিলে বিগ্রহের সামনে বা নাম সংকীর্তনের আসরে শেষে নাম কীর্তনের প্রলম্বিত ভাগ হিসেবে বিশেষ কয়েকজন এই কীর্তন পরিবেশন করে থাকেন। আর বৈষ্ণবীয় যে ভক্তি তার একটি বিশেষ অঙ্গ হল বন্দনা কীর্তন। প্রাচীনকালে যে কোনো বৈষ্ণব গ্রন্থকারী যে গ্রন্থ লিখতেন, তার লেখা সেই গ্রন্থের শুরুতে অবশ্যই একটি বন্দনা পদ রচনা করতেন। কীর্তনের ক্ষেত্রে বন্দনা নিজেই এক প্রকার গান, যা সহজ সুর তাল লয় সহকারে গাওয়া হয়ে থাকে। বর্তমানে অনেক রকমের বন্দনা পদ গাওয়া হয়। গুরুবন্দনা, গৌড় বন্দনা, পঞ্চতত্ত্ব বন্দনা, বৈষ্ণব বন্দনা, রাধা কৃষ্ণ বন্দনা ইত্যাদি। নমস্কার।
1: নমস্কার দিদি ভাই, কেমন আছেন? ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ভালো আছি। আপনাদের নিয়েই আমাদের ভালো থাকা, আমাদের অনুষ্ঠান সবকিছু। কেমন?
1: আমি সেই রায়নার বাণী মুখার্জি বলছি, মেয়ের বাড়ি আছি লালগ্রাম। তো দিদি এই গানটা শোনান, আমার বয়স্ক বিয়ান রয়েছেন, শুনতে ভালোবাসি। আমি কৃষ্ণ চাই না, কৃষ্ণ নাম সখী লিখে দে আমারই ভালো।
0: আজকে আর হবে বলে মনে হয় না দিদি, দেখছি যদি সম্ভব হয়। আমার সময় তো প্রায় শেষ হয়ে এসেছে।
1: ঠিক
0: আছে ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ।
1: নমস্কার।
0: নমস্কার।

ভ্রাতে দৈত্যান দারায়াতে বলিং ছলায়াতে শত্রক্ষয়ং কুর্বতে।

ভক্তিরসে অবগাহন করলে সময় যে কোথা দিয়ে চলে যায় সত্যি তার যেন তল পাওয়া যায় না। কিন্তু সময় তো প্রায় শেষের দিকে, তাই এবারে আজকের গানের ভেলায় শেষ কীর্তনটি ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

0: গানের ভেলা আজকের মতো এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে ছিলাম আজকে শ্রাবন্তী মৈত্র, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই যুগবাণীর অনুষ্ঠান।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান বিতর্ক। উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায় ও সৈকত গুপ্ত।

0: উফ, কি গরম! বাবারে বাবা, একটু বাইরে বেরোতে না বেরোতেই জাস্ট ঘেমে স্নান করে যাচ্ছি। গরমটা না জাস্ট একেবারে মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে যে আমি কোনো একটা জ্বলন্ত ওভেনের মধ্যে ঢুকে যাচ্ছি।
1: দেখো, যখন যেরকম সময় তখন তো সেরকমই চলবে বিষয়টা। এই কদিন যেমন একটু বৃষ্টির আমেজ কাটিয়েছো, বৃষ্টির আমেজে থেকেছো, হাওয়া খেয়েছো সুন্দর, রাতে সুন্দর ঘুম দিয়েছো বেশ ফুরফুরে ওয়েদারে, তেমন এখন যখন একটু গরম পড়বে সেটাও তো সহ্য করতেই হবে, সেটা তো এভাবে ছেড়ে দিলে হবে না।
0: তা বলে এই এত গরমের মধ্যে আমি পারছি না গো, আমার অসহ্য লাগছে। তবে হ্যাঁ, মানে তুমি যখন এই বৃষ্টির কথা বললে, ওয়েদারটা তো ভালো আছে। দেখো, মানে ওয়েদারটা একসময় ভালো যেমন আছে তেমন আবার এই যে গরমটা, এটা কি তুমি মেনে নিতে পারছো সত্যি করে বলো তো?
1: না দেখো, এটা তো না মেনে নেওয়ার কিছু নেই। গরমকালে গরম পড়বে, এটাই স্বাভাবিক। তো তখন যখন রাস্তায় বেরোবো বেশ একটু সানগ্লাস পরবো, যদি প্রয়োজন পড়ে সানস্ক্রিন লাগিয়ে বেরোবো, ভালো হালকা হালকা জামা কাপড় পরবো, যখন যেরকম প্রয়োজন তখন সেরকম ভাবে চলবো, এটাই তো নিয়ম।
0: হ্যাঁ, মানে তুমি সানগ্লাস ছাতা সব ব্যবহার করে নেবে, কিন্তু তোমার গরমকালটা দরকার, তাই তো? ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, তুমি বললে না জামা কাপড়ের কথা। এই জামা কাপড়ের কথা বলতেই আমার একটা কথা মনে পড়ে গেল, তোমার জন্য একটা দারুণ খবর আছে, বলো তো কি?
1: কি খবর?
0: এই যে মানে আমাদের কলকাতা ধর্মতলা মোড় আর তার সামনে দিয়ে যে ফুটপাতটা চলে যাচ্ছে না সোজা একদম আমাদের জাদুঘর অবধি, তো এই লাগোয়া ফুটপাতে আমরা দেখতে পাই বিভিন্ন রকম গ্যাজেটস, তারপর জামা কাপড়ের স্টল আছে। তো এই স্টলের ভেতরে, মানে জামা কাপড়ের স্টলের ভেতরে সামারের জন্য দারুণ দারুণ কালেকশন এসেছে জানো।
1: বাহ, কি এনেছো আমার জন্য?
0: তোমার জন্য খবর তো আছে যে এই সামার কালেকশনের মধ্যে মানে টি শার্ট শুরু হচ্ছে একদম কটন 100 টাকা থেকে।
1: আরে বাবা, খবর এনে কি হবে, আমার জন্য কি তুমি এনেছো একটাও টি শার্ট, সেটা বলো আগে।
0: না শাকো, সেটা তো আনিনি, কিন্তু আমরা একসঙ্গে গিয়ে শপিং করতে পারি। বাবা বাবা, এমন ভাবে বললে, তখন কিনে দেবো, তখন কিনে দেবো।
1: এমন ভাবে বললে যে তোমার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ আছে নাকি খবর আছে বললে, তাহলে হয়তো তুমি নিশ্চয়ই আমার জন্য কিছু কিনে নিয়ে এসেছো।
0: তো এটা কি একটা ভালো খবর না? বললাম তো একসঙ্গে যখন শপিং করতে যাবো তখন কিনে দেবো।
1: না দেখো, ব্যাপারটা হচ্ছে 100 টাকায় টি শার্ট ঠিক আছে বলছো যখন নিশ্চয়ই আছে, কিন্তু কোয়ালিটিটা
0: দারুন। আমি তো দেখতে দেখতে এলাম, লোকজন ভিড় করে কিনছে, মানে এতটাই ভালো কোয়ালিটি হবে নিশ্চয়ই।
1: আচ্ছা ঠিক আছে, দেখি যখন ফিরবো ফেরার পথে একবার দেখে যাব না হয়।
0: কেন,
1: কি রকম 100 টাকায় পাওয়া যাচ্ছে ভালো কোয়ালিটির টি-শার্ট দেখবো।
0: কেন, আমি বললাম বিশ্বাস হলো না নাকি?
1: না না, তুমি বললে শুনলাম, বিশ্বাস না হওয়ার তো কিছু নেই, কিন্তু নিজে তো একবার দেখতে হবে। আমি তোমার কথায় বিশ্বাস করে ওখানে চলে গেলাম, তারপরে দেখলাম তুমি আমার সঙ্গে মজা করেছো। আমি ওখানে গিয়ে বললাম, কি দাদা 100 টাকায় টি শার্ট কেমন? বলছে আপনি বেরোন এখান থেকে। তখন কি করবো?
0: দেখো, এখানে আমার দুটো কথা বলার আছে।
1: বলো।
0: এটা মে মাস, তাই তোমাকে এপ্রিল ফুল করার কোনো ইন্টেনশন আমার নেই।
1: মে ফুল করতে পারো।
0: না, মে ফুল করার বললাম কোনো ইন্টেনশন নেই। আর দ্বিতীয়ত, তুমি যে বলছো নিজের চোখে গিয়ে দেখবে বুঝবে কিনবে, বেশ ভালো, তুমি চলে যাও গিয়ে তোমার পছন্দ মতো জিনিস তুমি দেখে নাও, আর তারপরে কিন্তু তুমি যে অবিশ্বাস করে আমাকে যাচ্ছ, আর তারপরে সমস্ত ডিটেইলসটা লাইভে বলবে তো সবাইকে।
1: দেখো বিষয়টা সেটা নয় যে আমি তোমাকে অবিশ্বাস করছি, আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু তোমার তোমার কথায় বিশ্বাস করার থেকেও আমি যেটা সবচেয়ে বেশি বিশ্বাস করব সেটা হচ্ছে নিজের চোখকে, নিজের হাতকে, যেটা দিয়ে আমি গেঞ্জিটা ছুঁয়ে দেখবো যে এটা সত্যি কতটা ভালো কোয়ালিটির, কারণ সেটার থেকে তো বেশি বিশ্বাস আমি আর অন্য কিছুতে করতে পারি না, তাই না?
0: বাবারে বাবা, তুমি তো দেখছি দার্শনিক হয়ে গেছো। একটা কথা কিন্তু মনে রেখো সৈকত, হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর।
1: দেখো এবার এই বিশ্বাসের কথাতেই যদি তুমি আসো, তাহলে সেই বিশ্বাসের যেমন বস্তু মিলিয়েও যায় তেমনি এমনই মিলিয়ে যায় যে আর চোখেই দেখা যায় না, সেরকমও হতে পারে কিন্তু। তবে তর্ক করে যদি তুমি যুক্তি দিয়ে কোনো কিছু বোঝবার চেষ্টা করো, তাহলে তুমি সেটার পেছনে সেরকম ভাবেই লড়তে পারবে, সেই বিষয়টা নিয়ে সেরকম ভাবেই লড়তে পারবে যেন তোমার কাছে সেই বিষয়টা জলের মতো ক্লিয়ার। তুমি কারোর কথায় বিশ্বাস করে যখনই কোনো কিছু করতে যাবে বা কোনো কিছু অন্য কাউকে বোঝাতে যাবে, তখনই কিন্তু তোমার মনের মধ্যে একটা একটা ব্যাপার কাজ করবে যে তুমি নিজে কিন্তু দেখোনি, তুমি অন্যের কথায় বিশ্বাস করে কাজটা করছো। আর যখন তুমি নিজে সেইটা পরীক্ষা করে দেখছো, নিজে সেটা যুক্তিগুলো জানছো, তখন কিন্তু আর তোমার কাছে সেই ভয়টা থাকছে না।
0: হয়ে গেছে স্যার আপনার ক্লাস করানো?
1: এটা ক্লাস মনে হচ্ছে তোমার?
0: তুমি এত সুন্দর একটা লেকচার দিলে না, মানে আমি ভাবছিলাম আহা সৈকত।

0: কি দারুণ লেকচার দেন, তোমার কাছে আমার টিউশন পড়া উচিত ছিল। আর তুমি যেই বলছো এত কি যুক্তি তক্কর কথা, মানে তক্কই বলবো, সেটা হচ্ছে দেখো আমরা যুক্তি দিচ্ছি ভালো কথা, কিন্তু তর্কটা যখন অতিরিক্ত তর্ক হয়ে যায় তখন তো সেখানে সমস্যাটা আরও বেড়ে যায়। সামান্য একটা টি শার্ট সেখান থেকে তুমি যুক্তির কথা টেনে আনলে আনতেই পারো, কোনো ব্যাপার না, কিন্তু তুমি যদি একটু বিশ্বাস করে কেনো তাহলে তুমি ঠকবে না, এই গ্যারেন্টিটা আমি দিচ্ছি। আর কি জানো তো, মানে অনেক সময় আমার অনেক বেশি যুক্তি দিয়ে ফেলি, তর্ক করে ফেলি, তো মানে একটা ছোট বিষয় নিয়ে এত যুক্তি তর্ক কি আছে সেটা তো আমি বুঝি না, যেখানে বিশ্বাস করলে একটা শান্তিতে থাকা যায়।
1: দেখো, বিশ্বাস করলে শান্তিতে থাকা যায় আমি সবই মানলাম, কিন্তু এই যে আমি তোমাকে, তুমি বললে আমি তোমাকে এত বড় একটা লেকচার দিলাম,
0: এত
1: সুন্দরভাবে তোমাকে বিষয়টা বোঝালাম, কিন্তু তুমি কি আমার কথা বিশ্বাস করলে? তুমি তো সেই নিজের বিশ্বাস নিয়ে আমার সঙ্গে তর্কই করছো, তুমি তো আমার কথা বিশ্বাস করলে না। তাহলে ভেবে দেখো, তুমিও কিন্তু কোথাও গিয়ে আমার পথেই চলছো, তাই নয় কি?
0: হয়ে গেছে, দেখো আমি বিশ্বাস করে তো তোমার উপর তর্কটা করলাম, আমি বলবো কি, তুমি এত সুন্দর কথা বলছো যে আমার হাসি পাচ্ছে।
1: দেখো আমাদের হাতে এখন 1 ঘন্টা প্রায় রয়েছে, এবং সেই 1 ঘন্টা ধরে আমাদের এই তর্ক বিতর্ক চলতেই থাকবে,
0: বুঝতেই পারছি।
1: তবে যেটা থাকতে পারে সেটা হচ্ছে আমাদের বন্ধুরাও কিন্তু আমাদের সঙ্গে থাকতে পারে। এই যে আজকে আমরা কথা বলছি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এর পক্ষে বলছে অন্বেষা, আমি বলছি বিপক্ষে। আর তোমরা যারা রেডিও সেটের ওপার থেকে আমাদেরকে শুনছো, তোমরা কিন্তু চলে আসতে পারো আমাদের ফোন লাইনে। আমাদের ফোন নম্বর 2213-1342, আগে অবশ্যই কিন্তু 033 বসাতে হবে।
0: এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ যুববাণী কলকাতাকে ফলো করে রেখেছো জানি, যারা করনি তারা চটপট ফলো করে নাও বিভিন্ন রকম আপডেটসের জন্য। আর তার সঙ্গে আজকের একটা সুন্দর পোস্টার আছে প্রথমেই আমাদের বিতর্ক, সেখানে গিয়ে কমেন্ট করে তোমরা জানাতে পারো যে তোমরা কার পক্ষে, অন্বেষার পক্ষে নাকি সৈকতের পক্ষে। আমি জানি তোমরা আমার পক্ষেই হবে, ঠিক আছে, তবু দেখবো, তাই না?
1: ঠিক আছে, দেখে সেটা দেখা যাবে। তবে তার আগে আড্ডার শুরুতে যখন রয়েছি,
2: এতক্ষণ শুনলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্সে এফএম প্রচার তরঙ্গে। গুজরাটের সোমনাথ মন্দিরের পুনর্গঠনের 75তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

গানটি শুনলেন গঙ্গাধর দাসের কণ্ঠে। শুনছেন নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান। এর পরের গানটি মালা সরকারের কণ্ঠে।

গানটি চালাতে একটু বিঘ্ন ঘটায় দুঃখিত। এ পরের গানটি আমরা শুনি নির্মলা মিশ্রের কণ্ঠে।

0: লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার।
1: শুনেন মঙ্গলেন্দ্র চৌধুরীর কণ্ঠে, অনন্তবালা বৈষ্ণবের কণ্ঠে পরের গানটি।

গীতিটি শুনলেন অনন্তবালা বৈষ্ণবের কণ্ঠে। নির্বাচিত লোকগীতির অনুষ্ঠানে আজ যেসব শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনলেন তারা হলেন আব্বাস উদ্দিন আহমেদ, বাঁশরী লাহিড়ি অমর পাল, কল্যাণী দাস, গঙ্গাধর দাস, নির্মলেন্দু চৌধুরী, নির্মলা মিশ্র এবং অনন্তবালা বৈষ্ণবী। নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ অমৃত পর্বে যোগ দিয়ে বলেছেন, এই অনুষ্ঠান অতীতের উদযাপন নয়, বরং পরবর্তী হাজার বছরের অনুপ্রেরণা হয়ে থাকবে। পশ্চিম এশিয়া সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি সাতটি আহ্বান জানিয়েছেন। বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে জনগণের প্রতি আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে রাজ্য। 45 দিনের মধ্যে বিএসএফ কে সীমান্তে কাঁটাতারের জন্য দেওয়া হবে জমি। রাজ্যে আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। তামিলনাড়ুতে নবনির্বাচিত বিধানসভার অধিবেশন আজ বসেছে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। সোমনাথ অমৃত মহোৎসবে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ অমৃত পর্ব শুধুমাত্র অতীত উদযাপনের উৎসব নয়, আগামী এক বছর ধরে দেশকে অনুপ্রাণিত করার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে সোমনাথ অমৃত পর্বে যোগ দেন। ভাষণে প্রধানমন্ত্রী আজকের দিনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এই দিনে দেশের প্রথম তিনটি পারমাণবিক পরীক্ষা হয়েছিল এবং ভারতীয় বিজ্ঞানীরা বিশ্বের সামনে দেশের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন।
1: देश ने 11 मई को पहले तीन परमाणु परीक्षण किए। हमारे वैज्ञानिकों ने भारत की क्षमता को दुनिया के सामने रखा। दुनिया में तूफान आ गया। दुनिया भर की शक्तियां भारत को दबोचने के लिए मैदान में उतरी। अनेक प्रकार के बंधन लग गए। उस समय पूरी दुनिया का दबाव भारत पर था, लेकिन अटल जी के नेतृत्व में बीजेपी सरकार ने दिखाया था कि हमारे लिए राष्ट्र प्रथम है।
0: सोमनाथ मंदिर उद्बोधन 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি পুনর্নির্মিত এই মন্দিরে কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়। পাশাপাশি পতাকা উত্তোলন করা হয়। এ উপলক্ষে ভারতীয় বিমান বাহিনী একটি এয়ার শো এর আয়োজন করেছে। পরে এক বিশেষ প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে প্রভাস পাটনে পৌঁছে হামির যে গোহিল সার্কেল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ রোড শো করেন শ্রী মোদী। তিনি সর্দার

0: বল্লভভাই প্যাটেলের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পশ্চিম এশিয়া সংকটের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে সাতটি আবেদন জানান। শ্রী মোদী নাগরিকদের গণপরিবহন এবং গাড়ির জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
1: आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है हमें वो मुद्रा भी बचानी है। वैश्विक संकटों से जो चुनौतियां आई है हमें उन चुनौतियों को परास्त करना होगा।
0: উল্লেখ্য, গত মাসে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ব্যারেল পিছু $126 পৌঁছে যায়। প্রধানমন্ত্রী মোদী এই পরিস্থিতিতে অপ্রয়োজনীয় খরচের দিকটি পুনর্বিবেচনা করতে এবং এক বছরের জন্য বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। এই সময়কালে বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং পরিকল্পনা না করার এবং অত্যধিক সোনা কেনার প্রবণতা কমানোর কথাও বলেছেন তিনি। শ্রী মোদী ফের একবার ওয়ার্ক ফ্রম হোম চালু করার আবেদন জানান। এছাড়াও রান্নায় ভোজ্য তেলের ব্যবহার এবং কৃষিকাজের জন্য বিদেশ থেকে আমদানি রাসায়নিক সার ব্যবহারে কাটছাট করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ভোকাল ফর লোকালের ভাবনায় জোর দিয়ে শ্রী মোদী 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণ করতে জৈব চাষ এবং আত্মনির্ভরতা বাড়িয়ে তোলার উপর জোর দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চলতি আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষিতে নাগরিক ও ব্যবসায়ীদের কাছে বৈদেশিক মুদ্রা প্রয়োজন হয় এমন খাতে ব্যয় কমানোর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সিআইআই এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে শ্রী বৈষ্ণব বলেন, পশ্চিম এশিয়া সংঘাত এখনও চলছে এবং দ্রুত সমাধানের সম্ভাবনা খুবই কম, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে দেশকে এই মুহূর্তে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
2: অনারেবল প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন আ ক্লারিয়ন কল ইয়েস্টারডে and I'll request all the industries and all the citizens to listen to it and implement it. Throughout this turbulence we have seen, and this is a conflict where we don't have any role, this conflict is affecting our economy and our people. So far we have withstood this conflict, the implications of this conflict. We as citizens now must take equal responsibility for this.
0: ফুজাইরা বন্দর দিয়ে ভারতীয়দের সরিয়ে আনার বিষয়ে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে যে খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে, বিদেশ মন্ত্রক তা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়া মার্কিন ইরান সংঘর্ষে শান্তি চুক্তি ক্ষেত্রে ইরানের সর্বশেষ প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের প্রতিনিধি দলের কাছ থেকে পাওয়া প্রস্তাবটি কোনোভাবেই তার সঠিক বলে মনে হয়নি। এর আগে গতকাল ইরান পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাবে তাদের প্রতিক্রিয়া পাঠিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে আগামী 13-15 মে সেদেশ সফর করবেন। প্রায় 9 বছরের মধ্যে কোন মার্কিন প্রেসিডেন্টের এটি প্রথম চীন সফর। রাশিয়া ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে জার্মানিতে নিযুক্ত সেদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নিচায়েভ সতর্ক করে বলেছেন, ইউরোপে একটি যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে 14তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, আজ থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে যুক্ত করা হল।
3: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিং এ আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন।
0: সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে বিএসএফ কে। আজ থেকেই পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু হবে বলে মুখ্যমন্ত্রী অধিকারী জানিয়েছেন। নবনির্বাচিত তামিলনাড়ু বিধানসভার প্রথম অধিবেশন আজ শুরু হয়েছে। অস্থায়ী অধ্যক্ষ এমফি কারুয়াপ্পা নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে নতুন সরকার গঠনের জন্য ডক্টর হিমন্ত বিশ্ব

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফ কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে জনগণনার কাজ। রাজ্য যুক্ত হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্পে। 5 বছর বাড়ানো হচ্ছে সরকারি চাকরির বয়সের ঊর্ধ্বসীমা। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে সিট। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল আজ পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নে 14তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফ কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: শ্রী অধিকারী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন।
1: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম এবং এর সাথে সাথে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ক্রপ ইন্স্যুরেন্স, প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া পিএম শ্রী, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী উজালা যোজনা 3.0 এবং অন্যান্য কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম।
0: জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরও বলেন, রাজ্য পুলিশ সার্ভিস আইএএস আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। তিনি বলেন, 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের বয়সসীমা 5 বছর বৃদ্ধি করা হল। শপথ নেওয়া 5 মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়েই সাংবাদিক বৈঠক করেন তিনি। এর আগে নবান্নে পৌঁছানোর পরই নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। তাঁকে স্বাগত জানান মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নান্দ এবং পুলিশ প্রশাসনের অন্য আধিকারিকরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সকালে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের বাড়িতে যান, সেখানে দুজনে বৈঠকে বসেন। এরপর রাজ্য সভাপতির সঙ্গে সল্টলেকের দলীয় কার্যালয়ে গেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে স্বাগত জানান বিজেপি কর্মীরা। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নান্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচিত হয়েছে।

0: সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। নিজের সমাজ মাধ্যমে পোস্টে তিনি জানান, স্বচ্ছ এবং কার্যকর প্রশাসন গড়ে তুলতেই নতুন সরকার বদ্ধপরিকর। সব জেলা শাসকদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী অশান্তির ঘটনায় আদালতের হস্তক্ষেপের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটির জরুরি শুনানির আর্জি জানানো হয়েছে। আগামীকাল মামলাটির শুনানির সম্ভাবনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। এরা সকলেই শার্প শুটার বলে জানা গেছে। ধৃতদের মধ্যে দুজন উত্তরপ্রদেশের এবং একজন বিহারের বাসিন্দা। গতরাতেই মায়াঙ্ক রাজ মিশ্রা, ভিকি মৌর্য এবং রাজ সিংহকে কলকাতায় নিয়ে আসা হয়। ভবানী ভবনে দফায় দফায় চলছে জেরা। কে বা কারা তাদের এই খুনের সুপারি দিয়েছিল তা জানার চেষ্টা করছেন আধিকারিকরা। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে বলে সূত্রের খবর। উল্লেখ, চন্দ্রনাথের খুনের পেছনে ভিন রাজ্যের আততায়ীদের যোগাযোগের বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে আসে। জানা গিয়েছিল, বালি টোল প্লাজায় ইউপিআই পেমেন্টের মাধ্যমে টোল দেওয়া হয়, সেই ডিজিটাল লেনদেনের সূত্র ধরেই খোঁজখবর শুরু করেন তদন্তকারীরা। আগেই জানানো হয়েছে, গত 6ই মে মধ্যমগ্রামে রাস্তায় গুলি করে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগনার জগদ্দল বিধানসভা এলাকার ভাটপাড়ায় ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা আজ সকালে ঝোপের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে ব্যাগ থেকে একাধিক বোমা উদ্ধার করে। বোমাগুলিকে পরে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশের পাশাপাশি এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন। তার ছেলে সমুদ্র বসুও সঙ্গে রয়েছেন বলে খবর। দীর্ঘদিন দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে যুক্ত থাকায় সেই সময় নিয়োগ প্রক্রিয়ায় তাঁর কোনো ভূমিকা ছিল কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ভোটের আগে একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সুজিতের বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযান চালায় ইডি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে শক্তিশালী করার উদ্যোগে অংশীদার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। হায়দ্রাবাদে গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের কাছে 7টি আবেদন জানান। শ্রী মোদী নাগরিকদের গণপরিবহন এবং গাড়ির জন্য আমদানিকৃত জ্বালানির ব্যবহার কমিয়ে বৈদেশিক মুদ্রা সংরক্ষণে সহায়তা করার আহ্বান জানিয়েছেন। পশ্চিম এশিয়ায় সংঘাত এবং হরমুজ প্রণালীতে অবরোধ অব্যাহত থাকার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $100 ছাড়িয়ে গেছে। এহেন পরিস্থিতির প্রধানমন্ত্রীর এই আবেদন। দেশীয় খেলনা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত সরকারের বড় উদ্যোগ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প। একটি প্রতিবেদন।
1: খেলনা শুধু শিশুদের বিনোদনের মাধ্যম নয়, শেখারও অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ। আর সেই খেলনা শিল্পকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে ভারত সরকার 2020 সাল থেকে চালু করেছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েস। এই পরিকল্পনার মাধ্যমে দেশীয় খেলনা শিল্প, বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোগ এবং ঐতিহ্যবাহী কারিগরদের উৎসাহ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, নতুন শিক্ষানীতির সঙ্গে মিলিয়ে শিক্ষামূলক খেলনার উপরও জোর দেওয়া হচ্ছে। কাঠের পুতুল, মাটির খেলনা, বাঁশের খেলনার মতো ভোকাল ফর লোকালের ভাবনাকে সামনে রেখে ভারতীয় খেলনা এখন পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে। এই পরিকল্পনার ফলে ভারতে খেলনা আমদানি কমেছে, বেড়েছে দেশীয় উৎপাদন ও রপ্তানি। ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ এর মাধ্যমে সংস্কৃতি, শিক্ষা আর আত্মনির্ভরতার এক নতুন দিগন্ত খুলেছে দেশের সামনে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পাশাপাশি আজ থেকেই শুরু হচ্ছে গণনার কাজ। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে।

0: মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল, আপনাদের সঙ্গে ব্রততী দাস।

নমস্কার, আজ মহিলা মহল নিয়ে সঙ্গে রয়েছি ব্রততি দাস। রবীন্দ্র মাস বৈশাখ মাস, তাই আজকে অনুষ্ঠান শুরু করব তাঁরই একটি গান দিয়ে, তারপর মূল অনুষ্ঠানে যাব।

0: আমরা 14-25 বৈশাখ পেরিয়ে এলাম। কবিপক্ষ জুড়ে আমাদের নানা আলোচনার বিষয়ের কেন্দ্রে থাকেন কবিগুরু। আজও সেরকম একটি বিষয়, কবিগুরুর প্রিয় বিষয় ভোজন। তিনি তো ভীষণ ভোজন রসিক ছিলেন। সেই কবিগুরুর প্রিয় খাবার বা ঠাকুরবাড়ির রান্না, প্রিয় খাবার, এই সব নিয়েই আজকে কথা হবে শেফ শর্মিষ্ঠা দের সঙ্গে। খুব পরিচিত মুখ আপনাদের, আপনারা চেনেন, গলাটা শুনলেও হয়তো চিনতে পারবেন। দিদিকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার দিদি, আজকে আমাদের এই খাদ্য পর্বে, রবি ঠাকুরের খাবার দাবারের, প্রিয় খাবার দাবারের পর্বে আপনাকে স্বাগত। আমরা বৈশাখ মাসে কবিগুরুকে নিয়ে অনেক অনুষ্ঠান করি, তার মধ্যে আপনার সঙ্গে আজকে বসেছি, কেমন লাগছে এসে বলুন।
1: হ্যাঁ নমস্কার ব্রততি, আমি শেফ শর্মিষ্ঠা দে। বেশ কিছুদিন পরে আবার আকাশবাণী মহিলা মহলের ডাক পেয়ে আমি আপ্লুত, তাও আবার আমার প্রিয় বিষয় ঠাকুরবাড়ির রান্না।
0: বেশ, তাহলে একেবারে সোজাসুজি আমরা ঠাকুরবাড়ির রান্না বান্না খাওয়া দাওয়াতেই চলে যাই। এবং শ্রোতা বন্ধু, আপনারাও কিন্তু খাতা কলম নিয়ে একদম তৈরি থাকুন। দিদি যে কখন কোন ফাঁকে একটা ছোট্ট রেসিপি বলে দেবেন, সেটা আপনারা যাতে মিস না করেন, কেমন? দিদি, প্রথমে জানতে চাইব, কবিগুরু যে ভোজন রসিক ছিলেন তা আমরা কিন্তু অনেক ছোটোখাটো ঘটনা জানতে পারি, প্রচুর ঘটনা কিন্তু আছে তাঁকে নিয়ে, তার খাবার দাবার নিয়ে। তো তার প্রিয় খাবার কি, সেটা কি ঠিকঠাক জানা যায়, বা আপনি কি সেটা আমাদের জানাতে পারেন?
1: হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার সশ্রদ্ধ প্রণাম দিয়ে শুরু করব আজকের কথা। তিনি যেমন আমাদের সাহিত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন, ঠিক তেমনই তার আরেকটি প্রতিভা বিদ্যমান ছিল। সেটি হলো, তিনি একদিকে যেমন রন্ধন বিশেষজ্ঞ ছিলেন, ঠিক তেমনই তিনি রান্না নিয়ে গবেষণা করতে ভীষণ ভালোবাসতেন। উনি অবশ্যই ভোজনরসিক ছিলেন। রবীন্দ্রনাথের জীবন কাহিনী পড়লেই বোঝা যায়, যা সুন্দর সুন্দর বিবরণ দেওয়া হয়েছে তাতে বোঝা যায় উনি রান্নাগুলি খুবই তৃপ্তির সঙ্গে খেতেন এবং উপভোগ করতেন। সেই রকমই একটি মিষ্টি হচ্ছে কমলপুলি। এর জন্য লাগবে দুধ, ময়দা, ক্ষীর, নারকেল কোরা, চিনি, খুব সামান্য ইনগ্রেডিয়েন্ট।
0: এটা কি কবিগুরুর প্রিয় খাবারের মধ্যে? আচ্ছা আচ্ছা, বেশ,
1: আমি ছোট্ট করে একটু বলে দিই।
0: হ্যাঁ, আমি তো শ্রোতা বন্ধুদের খাতা কলম নিয়ে তৈরি থাকতেই বলেছি।
1: দুধের সঙ্গে অল্প ময়দা, নারকেল কোরা, উনুনে জাল দেবে। আমি না একটু ওই বই থেকে যেরমভাবে লেখা আছে সেইভাবেই কিন্তু বলছি। হ্যাঁ,
0: বেশ।
1: ক্ষীর ও এলাচ দানা মেখে রাখবে। গোলাটা শুকনো হলে, যাতে পুলি গড়া যায় সেইভাবে, ঠান্ডা হলে ক্ষীরের পুর দিয়ে ছোট ছোট পুলি গড়ে নিতে হবে। এবার ঘিয়ে ভেজে চিনির রসে ফেলতে হবে। এই রান্নাটি আমি পেয়েছি পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্না বইতে।
0: আচ্ছা, পূর্ণিমা ঠাকুর যেভাবে লিখেছেন আপনি ঠিক সেইভাবেই বললেন, যাতে রান্নাটার কোনো পরিবর্তন না হয়। বন্ধু, আপনারা যদি করতে চান তাহলে যেন ওই রকমই ঠাকুরবাড়ির স্বাদটা পাওয়া যায়। এরপরে জানতে চাইব যে সমগ্র বাঙালি জাতির মধ্যে কিন্তু ঠাকুরবাড়ির অন্দরমহল নিয়ে মানুষের কৌতূহল বা উৎসাহের কিন্তু শেষ নেই। সেই ঠাকুরবাড়ির রান্নাবান্না নিয়ে আপনার সঙ্গে কথা বলতে বসেছি। আপনার কি মনে হয় যে ঠাকুরবাড়ির রান্না নিয়ে মানুষের কেন এত আগ্রহ?
1: হ্যাঁ ব্রততি, একটা কথা হচ্ছে যে ঠাকুরবাড়ির অন্দরমহলে সব কিছুই ছিল খুব আধুনিক। আজ আমরা যেরমভাবে শাড়ি পরি, ব্লাউজ পরি, সেটাও কিন্তু এসেছে ওই ঠাকুরবাড়ির মহিলাদের থেকেই। ওই ব্লাউজ পরা এবং ওই সামনে কুঁচি দিয়ে যে শাড়ি পরা, এগুলো কিন্তু ওই বাড়ি থেকেই শুরুটা হয়েছিল। ঠাকুরবাড়ির সকলেই ভোজনরসিক ছিলেন। ঠাকুরবাড়ির সকলেরই খাদ্য নিয়ে নিত্য গবেষণা করার একটা প্রবণতা ছিল। একটি রান্না যে কত রকমভাবে করা যেতে পারে সেই বিভিন্ন পদ্ধতি দেখা যায় ঠাকুরবাড়ির রান্নার মধ্যে। নতুন নতুন ভাবনা চিন্তা করে সুন্দর সুন্দর রান্নার সূচনা কিন্তু ঠাকুরবাড়ির অন্দরমহলেই হতো। যেমন কবির প্রিয় মানকচুর জিলিপি বা মানকচুর মালপোয়া, এটা বোধহয় আমাদের কল্পনারও বাইরে। আমার মনে হয় এই কারণেই ঠাকুরবাড়ির রান্নাবান্না নিয়ে সকলের এত আগ্রহ।
0: হ্যাঁ, এই মানকচু জিলিপির কথা যে বললেন, এটা কবির মৃণালিনী দেবী কিন্তু এটা খুব ভালো বানাতেন এবং কবির পছন্দের ছিল তার হাতে বানানো মানকচুর জিলিপি। এটা একদম অভিনব একটি পদ যাকে বলে। প্রজ্ঞা সুন্দরী দেবী ঠাকুরবাড়ির রান্নার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে রয়েছে, তার সঙ্গে রয়েছেন পূর্ণিমা ঠাকুরও আমরা খুব ভালোভাবে জানি। প্রজ্ঞা সুন্দরীর কথা আমরা যেটা জানি যে উনি বড়

0: রান্না বান্না করতে ভালোবাসতেন এবং নানা রকম নতুন নতুন পদ কিন্তু তৈরি করে করে সবাইকে খাওয়াতেন। একটু যদি বলেন যে উনি কি ধরনের রান্না করতে ভালোবাসতেন এবং মানুষদের কাছে কিভাবে পৌঁছে দিতেন সেই সব রান্না।
1: আচ্ছা, এখানে বলতে হয় যে মহর্ষি দেবেন্দ্রনাথের তৃতীয় পুত্র হেমেন্দ্রনাথের দ্বিতীয় কন্যা হলেন প্রজ্ঞাসুন্দরী দেবী। বিবাহ হয়েছিল সুখ্যাত অসমীয়া সাহিত্যিক লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার সাথে। পিতা হেমেন্দ্রনাথ চেয়েছিলেন লেখাপড়া, গান বাজনা, শিক্ষার পাশাপাশি রান্নাবান্না তো সুপটি হয়ে উঠুক তার সন্তানেরা, তাই বাড়িতে সুদক্ষ পাচক নিয়োগ করেছিলেন যাতে শিক্ষাদানের সুব্যবস্থা হয়। প্রজ্ঞাসুন্দরী ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী রান্নার যে ছাপ ওনার বইতে লিপিবদ্ধ করে গেছেন, সেই বইটি আমাদের আজকের যুগের আধুনিক রন্ধন জগতের সঙ্গে রাবীন্দ্রিক রন্ধন ঘরানার মেলবন্ধন ঘটায়। ওনার লেখা আমিষ ও নিরামিষ আহার দুটি খণ্ড আছে এটার, হ্যাঁ, প্রথম এবং দ্বিতীয় খণ্ড, একটিতে আমিষ একটাতে নিরামিষ, পড়ে সে যুগের রান্না সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। আর বলতে হয় পূর্ণিমা ঠাকুরের কথা। ওনার মা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পৌত্র দীপেন্দ্রনাথের কন্যা নলিনী দেবী, পিতা ছিলেন প্রমথ চৌধুরী। ওনার লেখা ঠাকুরবাড়ির রান্না বইটিতে বিশেষভাবে অনেক রান্নার উল্লেখ পাওয়া যায়। উনি লিখছেন, মানে ওনার ভাষায় আমি বলি, পাথরের থালায় চারিদিকে বাটি সাজিয়ে হাতে পাখা নিয়ে সযত্নে খাবার আয়োজনে কোনো গৃহবধূকে যদি এই রান্নার বইটি সাহায্য করে তাহলে বইটি মূল্যবান হয়ে উঠবে।
0: বাহ, মানে উনি এই সঙ্গে বর্ণনাও করে দিলেন যে কিভাবে মানুষকে আপ্যায়ন করতে হবে, খেতে দিতে হবে। এখনকার সময় তো সেই ডাইনিং টেবিলে বসে আমাদের খাওয়া, কিন্তু তখন ওই মনে হয় একটি আসন পেতে সুন্দর করে নিচে পাথরের বাটিতে সাজিয়ে থালায় সাজিয়ে দিলে তাতে যেন আহারটি আরো বেশি উপাদেয় হয়।
1: মানে এত সুন্দর পিকচারাইজেশন,
0: একদম তাই, ছবির
1: মতন।
0: ঠিক, মানে আগেকার দিনের সাহিত্যে যেরকম খাবার দাবারের বর্ণনা থাকতো বা বসিয়ে খাওয়ানোর যে চলটি ছিল হাতে পাখা নিয়ে, ঠিক সেরকম। আপনার তো নিজস্ব একটা অভিজ্ঞতা, নিজস্ব একটা অভ্যাস রয়েছে রোজই নতুন নতুন রান্না করার। তো ঠাকুরবাড়ি নিয়ে যে সমস্ত রান্না করছেন, এই বৈশাখ মাস ধরে তো আমরা ঠাকুরবাড়ি নিয়ে আলোচনা করি, তো আপনি যদি একটু বলেন যে কি রান্না করলে মনে হয় যে এটা যদি একটু কবিকে খাওয়াতে পারতাম।
1: ঠাকুরবাড়ি কেন্দ্রিক রান্না যখনই করি তখনই মনটা ভীষণ ভালো হয়ে যায়। মনে হয় এটা মনে হয় আমার আর কি একটা যোগাযোগ হচ্ছে রবি ঠাকুরের সাথে, আমার প্রাণের প্রিয় মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, এটা আমার মনে হয়। কারণ আমি তো রান্না ছাড়া বিশেষ কিছু জানি না। অনেকে নাচ গান আবৃত্তির মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন, আর আমি করি রান্নার মাধ্যমে।
0: হ্যাঁ, এই রান্নার মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করলে কিন্তু কাছে তাড়াতাড়ি পৌঁছানো যায়। আপনি হয়তো কবির কাছে সেই সূত্র ধরে, সেই পথ ধরে আরো বেশি কাছে পৌঁছচ্ছেন, সেটা তো খুবই ভালো কথা। তো কোন রান্নাটা মনে হয় যে এটা কবিকে খাওয়াতে পারলে ভালো হতো?
1: আমি কয়েকটা রেসিপি কি বলবো?
0: হ্যাঁ বলুন
1: তাহলে, আমার শ্রোতা বন্ধুদের একটু বলি খাতা পেন নিয়ে লিখতে।
0: একদম,
1: হ্যাঁ, তাহলে একদম, মানে ওই আমি অবশ্য প্রজ্ঞাসুন্দরী দেবী আর পূর্ণিমা ঠাকুরের বই থেকেই বলছি, একটু মানে ওনাদের ভাষাটা একটুখানি রাখার চেষ্টা করেছি আর কিছুটা আমাদের ভাষা দিয়েছি। আচ্ছা, শুরু করি তাহলে।
0: হ্যাঁ
1: হ্যাঁ, প্রথম হলো মাংসের বৃন্দালু, এটা কিন্তু ভিন্ডালু নয়, হ্যাঁ, বৃন্দালু। উপকরণ: মাংস, পাঁঠার মাংস 500 গ্রাম, ঘি 3 টেবিল চামচ, নুন 1 চা চামচ, হলুদ 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো বা তখনকার দিনে তো লঙ্কা বাটা হতো 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, ধনে বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, গোলমরিচ বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, টক দই 100 গ্রাম, সিরকা, এখানে ওনারা লিখছেন সিরকা, আমরা এটাকে বলি ভিনিগার, 1 টেবিল চামচ, পেঁয়াজ 3টি কুচানো, বিলিতি বেগুন, বিলিতি বেগুন কিন্তু এখন আমরা বলি টমেটো, 1টি কুচানো, গরম মশলা 1 টেবিল চামচ। এবার হলো প্রণালী। মাংসের টুকরোগুলি সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখিবে 2-3 ঘন্টা। কড়াইতে ঘি চড়াইবে, পেঁয়াজ কুচি ভাজিয়া লইবে। এবারে মাংস ও মিশ্রিত মশলা দিয়া দিবে, অল্প আঁচে জাল দিবে, প্রায় 3 কোয়ার্টার সময় লাগিবে। মাংস সিদ্ধ হইয়া আসিলে গুঁড়া মশলা দিয়ে তেজ আঁচে চড়াবে, ঘিয়ের ওপরে মাংস ভাসিলে নামাবে। এ গেল মাংসের বৃন্দালু।
0: বেশ,
1: এরপরে একটা মাছ আছে,

0: সেটা বেশ আমার প্রিয়। এটাও আমি আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে চিঁড়ে দিয়ে মাগুর মাছ। উপকরণ: মাগুর মাছ 4 টুকরা, আলু 2 টুকরা, চিঁড়ে 1/2 কাপ, বড়ি সামান্য, হলুদ 1 চা চামচ, নুন 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 4টি, চিনি সামান্য, ঘি প্রয়োজন মতো, গরম মশলা বাটা 1 টেবিল চামচ। প্রণালী: ঘি গরম করিবে, ইহাতে চিঁড়া দিবে ও ভাজিয়া তুলিবে, ইহাতে বড়ি দিয়া ভাজিয়া তুলিবে, মাছ নুন ও হলুদ দিয়া মাখিয়া রাখো, ওই ঘিতে মাছ ভাজিয়া লও, এতে আলুও ভাজিয়া লইবে, নতুন করিয়া ঘি বা তেল চড়াও, ইহাতে সমস্ত মশলা দাও ও জল ছিটিয়ে ভাজিয়া লও, তেল উঠিলে জল আলু মাছ ভাজা দিবে, ঝোল ফুটিলে চেরা কাঁচা লঙ্কা ভাজা বড়ি চিঁড়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, গরম ভাতের পাতে পরিবেশন করো। এই দুটো তো গেল একটা মাংস আর একটা মাছ। এবার হচ্ছে একটা মিষ্টি বলবো, সেটা হচ্ছে
1: শেষ পাতে মিষ্টি না হলে বাঙালির খাওয়া কিন্তু একদম শেষ হয় না।
0: হ্যাঁ, এটা হচ্ছে কবি সম্বর্ধনা বরফি। এটা ব্রততী যখন কবি নোবেল প্রাইজ পেয়ে যখন ফিরছিলেন, তখন ওনার আত্মীয় স্বজনরা ঠিক করলেন যে ওনাকে সারপ্রাইজ দেওয়া হবে একটা মিষ্টি বানিয়ে। তখন এই কবি সম্বর্ধনা বরফিটা তারা বানিয়ে ওনাকে খাইয়েছিলেন।
1: মনে হয় এটা প্রজ্ঞাসুন্দরী দেবী বানিয়েছিলেন।
0: এটা প্রজ্ঞাসুন্দরী দেবীর। হ্যাঁ। উপকরণ: ফুলকপি 1টি, আলতা পাতা, এটা কিন্তু আমি ঠিক জানি না আলতা পাতা এখন আর পাওয়া যায় কি না, আমি তো এর বদলে ফুড গ্রেড রেড কালার দিই,
1: রেড কালার।
0: আলতা পাতা 1টি, খোয়া ক্ষীর 500 গ্রাম, বাদাম 250 গ্রাম, জাফরান, ছোট এলাচ কয়েকটি, কিশমিশ 125 গ্রাম, চিনি 1 কেজি, ঘি এবং গোলাপ জল। প্রণালী: জল ও চিনি চড়াইয়া দাও, গাঢ় রস হইলে নামিয়ে রাখো, ফুলকপির ফুলগুলি সিদ্ধ করিয়া শিলে পিষিয়া নাও, ঘি চড়াইয়া কিশমিশ ভাজিয়া লও, এই ঘিয়ে খোয়া ভাজিয়া লও, এবারে বাটা ফুলকপিগুলি কষিয়া লও, এইবার এতে দাও ঘন রস, ভাজা কিশমিশ, বেশ শুকনো হইলে দুই ভাগ করো, এক ভাগে আলতা ও ছোট এলাচ গোলাপ জল মিশাও, অপর ভাগে জাফরান মিশাইয়া লও, একখানি থালার ওপরে এই লাল ভাগ পাতিয়া দাও, তাহার উপরে হলদে অংশ বসাও, একেবারে ওপরে কুচনো বাদাম, রূপার বা সোনার পাতা বসাইয়া দিবে, ইহা ফুলকপি বলিয়া কেহ বুঝিতেই পারিবে না, পরে বরফির আকারে কাটাইয়া লও।
1: আচ্ছা, এইখানে ওই যে সোনার পাতা বা রূপোর পাতা, মানে আমরা যখন এখন যেটা তবক বলি, রূপলি তবক বা সোনালী তবক, সব কিছুই একদম আমরা আধুনিকীকরণ করে নিয়েছি, কিন্তু ওনার বইতে একদম তখনকার সময়ের লেখা। খুব ভালো লাগলো যে তখনকার লেখাটাই আপনি পড়লেন, এটা আরও বেশি ভালো লাগলো। আপনার পেশা হচ্ছে রান্না করা, নেশাও রান্না করা, তো কী ধরনের রান্না করতে বেশি ভালোবাসেন, দেশি না বিদেশি?
0: হ্যাঁ, আমার পেশা ও নেশা রান্না করা, কারণ আমি একজন শেফ, আমার 29টি রান্নার বই রয়েছে, বিভিন্ন দেশে আমি যাই ওয়ার্কশপ করাতে, যেমন দুবাই, শারজা, ইউএসএ, সিঙ্গাপুর, মালয়েশিয়া ইত্যাদি, সব রকম রান্না করতেই আমি ভালোবাসি। টিভির জগতে যুক্ত বেশ 25 বছর ধরে, বিভিন্ন ম্যাগাজিনেও লিখি, রবীন্দ্রনাথের পছন্দের রান্নার উপরে ভাবছি একটা বই লিখলে কেমন হয়। শ্রোতা বন্ধুরা জানাবেন তো যে ঠাকুরবাড়ির জানা অজানা তথ্য সংকলিত বই যদি দুই মলাটের মধ্যে আনা যায় তাহলে কেমন হবে। আমি যেহেতু বিদেশে কিছু ট্রেনিং নিয়েছি, তাই বেকিং আমার প্রিয়, আর বেকিং আমার প্রিয়, এখানে আমি কিছু কেক বানাতে ভালোবাসি। এক্ষেত্রে আমি বলি, আমার সমাজ মাধ্যমে একটি চ্যানেল আছে, তার নাম রান্নাঘরে শর্মিষ্ঠা, তাতে আমি গত বছর রবি ঠাকুরের জন্মদিনে নিবেদন করেছিলাম কবি সম্বর্ধনা বরফি, যেটা নাকি ভাইরাল হয়েছিল। এই বছর করলাম কমলপুলি। আমার মূল উদ্দেশ্য এই রান্নাগুলি প্রণালী, সামগ্রীর মাপদণ্ডের ভাষা সরলীকরণ করা ও পুনরায় আধুনিক ভাষায় সংস্করণ করে সমগ্র দর্শকবৃন্দদের বা শ্রোতাবৃন্দদের সেটিকে তুলে ধরা। এই হচ্ছে আমার মানে মোটামুটি,
1: মানে নেশাকে আর পেশাকে এক জায়গায় এনে একটা নতুন করে পথ চলা শুরু। এই যে বিদেশে বিভিন্ন জায়গায় আপনি ওয়ার্কশপ করাতে যান, সেখানে গিয়ে তো রান্না নিয়ে নানা রকম তথ্য ওখান থেকে নিশ্চয়ই আপনি সংগ্রহ করেন।
0: হ্যাঁ,
1: কারণ সেখানকার ধরন আলাদা, সেখানকার উপাদান আলাদা হয়, তো সেগুলো খুব আগ্রহ নিয়েই নিশ্চয়ই আপনি সংগ্রহ করেন।
0: হ্যাঁ, ব্রততী,

0: কথা যে শেখার না কোনো বয়স নেই, কোনো শেষ নেই। আমি যেখানে যাই, ধরো আমি শারজায় গেছি, সেখানে গিয়ে আমি কিছু জিনিস শেখালাম, ওয়ার্কশপ করালাম, করিয়ে ওখানকার যে লোকাল রান্না সেগুলো আমি শেখার চেষ্টা করি। সেগুলো শিখলে কিছু অ্যারাবিক রান্না শিখলাম, সেগুলো আমরা জানিই না, এবং সেগুলো এসে আমি এখানে আমার যে কুকিং ক্লাস আছে তাতে, কিংবা আমার যে কোনো দর্শক বন্ধুদের কিংবা শ্রোতা বন্ধুদের জন্য আমি, কিংবা আমার বইয়ের জন্য, মানে আমি কিছু সংগ্রহ রাখি।
1: ঠিক তাই, সেই জন্য আপনাদের মতো মানুষদের জন্যই কিন্তু এখনকার সময়ে দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবারের কথা আমরা জানতে পারি, এই যে সমাজ মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি। ধরুন যারা রান্না করতে ভালোবাসে, আমাদের রেডিওর ওপারে অনেক শ্রোতা বন্ধু রয়েছে, তাদের মধ্যে এই গুণটি হয়তো কারোর মধ্যে রয়েছে, বা কেউ ভাবছে যে এই পথে এগোবে, রান্না নিয়ে তার নেশাকে পেশা করবে, আপনি তাদের কি বলবেন?
0: আমি তো সবসময় তাদের খুব এনকারেজ করি, কিন্তু একটা কথা, ছোট্ট কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে একটু ভেবেচিন্তে রান্না করবেন। একবার একটা কম্পিটিশনে আমি গেছিলাম, সেখানে গিয়ে আমি মানে আমি জাজমেন্ট করছিলাম, তো সেখানে দেখলাম গোলাপ রুই, হ্যাঁ, গোলাপ ফুলের পাপড়ি বেটে সেটা মানে সেটা দিয়ে আর কি একটা মাছ রান্না করেছিলেন ভদ্রমহিলা। তো আমি তখন ওনাকে বললাম যে এই গোলাপ ফুল দিয়ে কেন, বলছে না এটা তো আমার বাগানে হয়েছিল, আমার ভীষণ ভালো লাগলো তাই জন্য। আমি বললাম দেখুন একটা কথা, আমরা তো গোলাপ ফুলটা খাই না, গোলাপ ফুলটা তো আমরা দেখি কিংবা ওটাকে সাজিয়ে রাখি, হ্যাঁ। তা উনি আমাকে তখন বললেন কেন অনেক মিষ্টির ওপরে তো গোলাপ ফুল থাকে, গোলাপ ফুলের পাপড়ি থাকে। তখন আমি বললাম না এটা সেটা কিন্তু স্টেরিলাইজ করা থাকে, হ্যাঁ, আর আপনি একদম বাগান থেকে তুলে দিচ্ছেন, সেটা আপনাকে নিজের চিন্তা করতে হবে যে এটা খাদ্যবস্তু নাকি এটা খাদ্যবস্তু নয়। সেই জন্য আমি একটু বলি চিন্তাভাবনা করে একটু রান্নার ইনগ্রিডিয়েন্টস খুঁজলে ভালো। তারপরে ধরুন অনেক সময় ওই চিলি চিকেন পাটিসাপটা, হ্যাঁ, এটা তো এত ফিউশন হয়ে গেল, না চিলি চিকেন হলো না পাটিসাপটা হলো, হ্যাঁ, এতটা ইনোভেশন ঠিক আমার না স্যুট করে না। যাই হোক, আমি সবাইকে সবসময় উৎসাহ দিই, আশা রাখি রন্ধন জগতে আপনারা নতুন নতুন পা রাখবেন এবং নতুন নতুন রান্নার উদ্ভাবন করবেন, সাথে ট্র্যাডিশনাল রান্না ভুললে চলবে না। কিন্তু যেমন ওই যে এক্ষুনি বললাম না পাটিসাপটা, যদি পাটিসাপটা হতো ধরুন ক্ষীর দিয়ে কিংবা নারকোল আর গুড়ের একটা ট্র্যাডিশনাল হয় না একটা পুর দিয়ে, সেটা কিন্তু খেতে অনেক বেশি উপভোগ্য হতো, তাই না? আমার তো তাই মনে হয়।
1: একদমই তাই, আসলে নিজেদের শিকড় ভুললে চলবে না, এবং কোনো জিনিসেরই অরিজিনালিটি, তার নিজস্বতা যেটা রয়েছে সেটা বজায় রেখে যদি আমরা তার সঙ্গে কিছু নতুন উদ্ভাবনা মেলাতে পারি, নতুন ভাবনা মেলাতে পারি, তাতে মনে হয় যে কোনো জিনিসই খুব সুন্দর হয়ে ওঠে, সেটা খাবারই হোক বা গানই হোক বা যে কোনো শিল্প। রন্ধনও একটা শিল্পের পর্যায়ে পড়ে, তার কারণ কতটুকু নুন দেবো, কতটুকু চিনি দেবো, সেটুকু যদি ঠিক ঠাক না পড়ে তাহলে কিন্তু রান্নাটা খাবার উপযুক্ত হয়ে ওঠে না।
0: যেমন অনেক গান রিমিক্স করতে করতে খুব সুন্দর হয়ে যায়, আবার অনেক গান ভালো লাগে,
1: ভালো লাগে না, একদম তাই,
0: ঠিকই।
1: দিদি, আজকে আমাদের সঙ্গে কবিপক্ষে ঠাকুরবাড়ির রান্না নিয়ে কথা বলতে পেরে আপনার কেমন লাগছে?
0: ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমি আর কিছু মানে বলতে মানে আমার কথা শেষ হয়ে যাচ্ছে। আমি কিছু বিখ্যাত রান্নার কথা একটু বলি, ঠাকুরবাড়ির কিছু বিখ্যাত রান্না যা আমার খুবই প্রিয়, আর সেরকম আর কি আমি ইনগ্রেডিয়েন্টস হয়তো সব বলে বোঝাতে পারবো না,
1: নামগুলো
0: শুনি নামগুলো বলি,
1: কারণ নামগুলোর মধ্যেও কিন্তু অভিনবত্ব রয়েছে।
0: অবশ্যই, আপেয়াজি মাংসের কারি, এটা কিন্তু পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন ছাড়া মাংসের একটা কারি,
1: হ্যাঁ।
0: তারপর একটা সিরাজ কালিয়া, এটা একটা মাংসেরই একটা কালিয়া, সেই যুগে কিন্তু হতো খুব সুন্দর, এটা ঢিমে আছে রান্নাটা হতো। তারপর কিমা মাংসের ভাজা কারি, তারপরে কাতলা মাছের সস কারি, চিংড়ি মাছ দই দিয়ে, তারপর হচ্ছে কুরকিট। কুরকিট নামটা শুনলে একটা মানে অদ্ভুত লাগে, এটা কিন্তু অনেক আগে ওনারা করতেন, যেরকম আমরা এখন খাই না ফিশ ফিঙ্গার, ঠিক সেই জিনিসটাই ওনারা করতেন কাতলা মাছ দিয়ে। কাতলা মাছের ওই পেটি এটা সেদ্ধ করে নিয়ে তারপর তাতে করে ফিঙ্গারের মতন বানিয়ে ব্রেড ক্রাম দিয়ে, মানে সেই যুগেও সেই তোমার যেরকম ফিশ ফিঙ্গার ঠিক সেরকমই যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো, সেইটা
1: নামটার মধ্যে কি অভিনবত্ব না, কুরকিট, মানে খেতে খেতে যেমন আমাদের কুরকুরে একটা ব্যাপার আমরা বুঝতে পারি, ঠিক সেরকম যেন নামটা শুনলেই মনে হচ্ছে কুরমুর করে উঠবে,
0: খুব মানে একটা ইন্টারেস্টিং। তারপরে মাগুর মাছের হিঙ্গি, ক্ষীরপোয়া, দইয়ের মালপোয়া, ভাপা সন্দেশ, দামেদো, দামেদো হচ্ছে সুজির একটা মিষ্টি পদ, এটাও মানে ওই শেষ পাতে খাওয়ার জন্য ক্ষীর টির দিয়ে বানানো হতো। মানে ওনাদের সব কিছুই আমার মানে ওনার রান্নাবান্নার ওনাদের যে রান্নাবান্না যে বই টইগুলো আছে না, সেগুলো পড়লে মনে হয় না এক্ষুনি বানাই, এক্ষুনি এটা সবাইকে সার্ভ করি,
1: একদম তাই।
0: এরকম

0: আসলে আপনারা রান্নার সঙ্গে মানুষকে খাওয়াতেও খুব ভালোবাসেন, শুধু রান্না করলে হবে না, রান্না করে মানুষকে খাওয়ানোর ভালোবাসাটা আপনাদের এতটাই প্রবল যে ওই জন্য রান্নাঘরে এতক্ষণ সময় কাটাতেও কিছু কষ্ট হয় না। এত ভালো লাগলো আজকে কবিপক্ষের এমন একটি দিনে আপনাকে পেয়ে, ঠাকুরবাড়ির রান্নার বিস্তর পদের কথা জানতে পারলাম, তার অভিনবত্বের কথা জানতে পারলাম, তার সঙ্গে ছোট ছোট আরও কত ইনফরমেশন, বিদেশের কত কথা জানতে পারলাম। খুব ভালো লাগলো দিদি আপনাকে আজকে এই অনুষ্ঠানে পেয়ে। আবার নিশ্চয়ই কোনো দিন আপনার সঙ্গে কথা হবে, আবার কোনো রান্নাবান্না, অভিনব কিছু রান্নাবান্না নিয়েই আপনার সঙ্গে কথা বলবো।
1: আবার কথা হবে, ততক্ষণের জন্য হ্যাপি কুকিং।
0: ও আচ্ছা, হ্যাপি কুকিং, ধন্যবাদ দিদি। নমস্কার দিদি আপনাকে।
1: নমস্কার।
0: এতক্ষণ সঙ্গে ছিলেন শেফ শর্মিষ্ঠা দে এবং শুনছিলাম ঠাকুরবাড়ির নানা খাবার দাবার নিয়ে আলোচনা। মানে খিদের কিন্তু চনমন করে উঠেছে পেটে দুপুর বেলা যেহেতু। আর বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই রান্নাগুলো লিখে নিয়েছেন খাতায় কলমে। এবারে আসবো আপনাদের চিঠিপত্রের বিষয়ে।

প্রথমে বলি এক কলমে দুই নারীর বিষয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা ও প্রমোদা চরিত্র, এই দুই নারী ঘিরে রাখে তাদের প্রিয় পুরুষকে, কিন্তু সেই পুরুষের মনের তল পেতে অপেক্ষা, বিরহ, ভুল বোঝা সব কিছুর মধ্য দিয়ে চরিত্রগুলো পরিণতিতে পৌঁছায়। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা আমাদের মেল করুন মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com এই মেল আইডিতে, বা খাতায় কলমে চিঠি লিখে পাঠান। চিঠি লেখার ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 মে 2026। এবার আসি আমার কলম। বিষয় কোলাহল পেরিয়ে মেয়েদের মনের অনেক ইচ্ছে ইচ্ছেই থেকে যায়, বাস্তবে রূপ পায় না সমাজ বা পরিবারের কথা ভেবে। সেরকমই একটা ইচ্ছের মধ্যে কখনো মনে হয় পালিয়ে যাই কয়েকদিনের জন্য, ঠিক নিজের মতন করে নিজের সঙ্গে ঘুরে আসি, যেখানে শব্দ কম কিন্তু অনুভূতি বেশি থাকবে, যেখানে ভালোবাসা অফুরান। নিজেদের সেই ছুটির ঠিকানার গল্প আমাদের জানাতে লিখে পাঠান কোলাহল পেরিয়ে শিরোনামে 150 শব্দের মধ্যে। আপনারা মেল করুন আপনাদের পরিচিত মেল আইডি, আরেকবার বলে দিই mohilamahol.aircolkata@gmail.com, mahalmahal.aircolkata@gmail.com। আর চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এক্ষেত্রেও কিন্তু চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 মে 2026। বন্ধুরা, এখনকার আবহাওয়া কিন্তু ততটা খারাপ নেই, গরম কিন্তু ততটা নেই, তবুও নিজেদেরকে খুব সাবধানে রাখবেন, নিজেরা ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আজ মহিলা মহল এই পর্যন্ত, সঙ্গে ছিলাম ব্রততী।

শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, শুনলেন মহিলা মহল, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে এখন বেলা 2:20 হয়ে 31 সেকেন্ড। সময় এখন দূরে কাছে সমস্ত শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে আরও একটি আধুনিক গানের অনুরোধের আসরের। সেই আসরে বন্ধুরা অনেক অনেক অনুরোধ আজ পাঠিয়েছেন, একে একে শোনাতে শুরু করি, কেমন? প্রথম অনুরোধ রাখব সম্মোহন দাস, রতনপুর সাগরদিঘি মুর্শিদাবাদের বন্ধুর। আপনি তিনটি গানের উল্লেখ করেছেন, একটি দীপঙ্কর চট্টোপাধ্যায়ের গাওয়া, একটি সবিতা চৌধুরীর গাওয়া, একটি ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া। আমি বরং প্রথম গানটি আপনার জন্য রাখলাম, দীপঙ্কর চট্টোপাধ্যায়।

এবারের গানের অনুরোধ রাখব আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু দিলীপ কুমার পাড়ুই, আলমবাজার বড়নগর কলকাতা 35 থেকে। আজও আপনি 4টি গানের তালিকা পাঠিয়েছেন এবং শৈলেন মুখোপাধ্যায়ের গাওয়া গান আপনি শুনতে চেয়েছেন। আমি 3 নম্বর গানটি আপনার জন্য রাখলাম, নগরে বন্দরে নিথই প্রান্তরে দূর বনান্তরে ঘুরে যে ক্লান্তরে। চলুন আমরা সকলে মিলে শুনি আপনার পছন্দের ভালো লাগে গানটি, শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এবারে সুবীর সেনের গাওয়া গান শোনাবো আপনাদের, সারাদিন তোমায় ভেবে। আমাদের আরেক প্রবীণ নিয়মিত শ্রোতা বন্ধু, তিনিও কিন্তু শুনতে চেয়েছেন, মানে তারই অনুরোধে শোনাবো গানটি, সারাদিন তোমায় ভেবে।

বাঁকুড়া অরবিন্দনগর থেকে। আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু সাধন মুখোপাধ্যায় শুনতে চেয়েছেন যে গানটি, সেটি এখন শোনাব। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, আরেকটি গানের কথাও বলেছেন আপনি, তুমি বলেছিলে কোনো মনের মুক্ত কিংবা নগর জীবন ছবির মতন, তিনটি গান না, প্রথম গানটি আপনাকে আমি আজ শোনাবো।

গতকাল বিশেষ একটি দিন আমরা পার করে এলাম। গতকাল ছিল মায়ের দিন, মাতৃদিবস, আর সেই দিবসেই মায়ের কথা বড্ড মনে পড়ে। ইচ্ছা করে কত রকম, মা কি তাহলে আকাশপানে অন্য কোথাও থাকে? মায়ের কাছে একটা খোলা চিঠি, ছোট্ট চিঠি পাঠিয়ে দেবো তাহলে বেলুনে করে, অথবা শিকল ভেঙে উড়িয়ে দেব, মাকে আমার এনে দাও। অনুরোধ করেছেন বিশ্বনাথ দালাল। আপনি শুনতে চেয়েছেন নির্মলা মিশ্রর কণ্ঠে ও তোতা পাখি রে, শিকল খুলে উড়িয়ে দেব, মাকে আমার এনে দাও। মাতৃদিবসকে মাথায় রেখে, স্মরণে রেখে আপনার বড্ড ইচ্ছে করছে গানটি শুনতে। শোনাই তাহলে আপনাকে আমার সমস্ত বন্ধুদের। রাখলাম নির্মলা মিশ্রের গাওয়া গানটি।

এবারে গান শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, রীতা, রীনা, মীনা এবং সীমা, চুয়াপুর জলকল থেকে। রাখলাম আপনাদেরই জন্য হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া আমি দূর হতে তোমারেই দেখেছি।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম শিল্পী মনোজ মুরলী নায়ার।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শেষ শিল্পী রূপঙ্কর বাগচী।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।
1: নমস্কার, আমি ডক্টর হেনা সিনহা, অধ্যক্ষ বহরমপুর গার্লস কলেজ। খুব আনন্দের এবং গর্বের বিষয়, আকাশবাণী দেখতে দেখতে 90 বছর অতিক্রম করেছে। আজ মনে পড়ছে আকাশবাণীর মাধ্যমে পাওয়া বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের কথা, সকালে পাত্রহিকি থেকে শুরু করে চাষিদের কথা, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, অনুরোধের আসর, এরকম বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রকার সংবাদ, আবার বুধবার সন্ধ্যায় যাত্রা, শুক্রবার রাতে নাটক, শনিবার স্কুল থেকে দৌড়ে এসে গান শোনা, নাটক শোনা, এগুলো ছিল আমাদের নেশার মতো। অপেক্ষা করতাম কোন সময় কোন অনুষ্ঠানটা শুনব। পরবর্তীতে মুর্শিদাবাদ আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের প্রতিও আকর্ষণ তৈরি হয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন চিত্তাকর্ষক অনুষ্ঠান সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে পরিবেশিত হয়। চিঠিপত্র, শিশু, নারী, যুবক ও বৃদ্ধদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, শিক্ষার হাল হকিকতের মতো বিষয়, সব কিছু নিয়েই এখানে চিত্তাকর্ষক অনুষ্ঠান প্রতিনিয়ত পরিবেশিত হয়ে থাকে। সবথেকে উল্লেখ্য বেতারে মহালয়া শোনা। সেই ভোরবেলা উঠে উদাত্ত কণ্ঠের মহালয়া আজও আমাদের অনেকের সুঅভ্যেসের মধ্যেই রয়েছে, যার আকর্ষণ কোনো দিন ভোলার নয়। এভাবেই কোটি কোটি মানুষের মনোরঞ্জনের ভূমিকায় অটুট থাকুক আকাশবাণী, এই শুভেচ্ছা সতত। নমস্কার।
0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি শুনবেন প্রথম শিল্পী ফিরোজা বেগম।

0: নজরুল গীতি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ।
1: প্রসার ভারতী আকাশবাণী বহুজন হিতায় বহুজন সুখায় 90 বছর ব্যাপী মানুষের জীবনে পরম বন্ধুর ভূমিকায় অবতীর্ণ। তার সৌজন্যে দেশবাসীর মনে বোধের তারা ফোটে। দেশে দেশে শিক্ষা, বিনোদন, খেলাধুলা, সংবাদ ইত্যাদি যাবতীয় বিষয়ের যথাযথ অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে চলেছে। শ্রুতিমধুর সঙ্গীত, শিক্ষামূলক নাটক, যাত্রা ইত্যাদি অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা রাখে। ছোটবেলা থেকে আজও আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান মহালয়া মনে আনন্দ জাগায়। প্রত্যন্ত অঞ্চলের প্রচলিত সংস্কৃতি সে বিশ্বের আঙিনায় তুলে ধরেছে এবং অবহেলিত বিরল প্রতিভাকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। স্বল্প খরচে সহজলভ্য এই বেতার মাধ্যম তাই এত জনপ্রিয়, জীবনের অবিচ্ছেদ্য বন্ধুর মতো। কোলাহলের হলাহলে জীবন যখন বিপর্যস্ত, তখন আকাশবাণী শ্রুতিসুখকর সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত থেরাপির মতো আমাদের চিত্তের সুস্থিতি এনে দেয়। আকাশবাণীর কবিতা ও সাহিত্যের অনুষ্ঠান শ্রুতি এবং পত্রসাহিত্যের অনুষ্ঠান আজ সন্ধ্যায় প্রাত্যহিকী প্রত্যুষা আনন্দধারা আমাদের মনের কালিমা কলুষ দূর করে, সাংস্কৃতিক দূষণ প্রতিরোধ করে, মনকে শুদ্ধ পরিশীলিত করে, চেতনা জাগ্রত করে। বেতারের বিভিন্ন মনোরঞ্জনী অনুষ্ঠানের অনুপম প্রভাবে ভাব যমুনায় যে জোয়ার আসে তা ক্রমে অন্তরের অন্দরমহলের বিষয় হয়ে ওঠে। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনায় সর্ব অবস্থায় বেতার আমাদের পরম বন্ধু। আমরা আশা করব আকাশবাণীর নান্দনিক সান্নিধ্যে হবে সুন্দর সুন্দরতর সবার আগামীকাল।
0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত 102.3 MHz FM প্রচার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
2: শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। চাষের খুঁটিনাটি জানতে শুনুন।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমরা পেয়েছি হরিহরপাড়া ব্লকের বুড়াকুলি গ্রামের একজন প্রগতিশীল মাছ চাষি যিনি মাছ চাষ করেন, আনারুল হোসেনকে। আনারুল হোসেনের যে মাছ চাষ, সেই মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনব। নমস্কার আনারুলদা।
1: নমস্কার।
0: আপনার এখন বয়স কত?
1: আমার বয়স প্রায় 47 বছর।
0: 47 বছর। আর এই মাছ চাষের সঙ্গে কবে থেকে যুক্ত?
1: 2000 সাল থেকে।
0: 2000 সাল থেকে, তার মানে অনেকদিন ধরেই তো মাছ চাষ করে আসছেন।
1: হ্যাঁ, 2000 সাল থেকে প্রায় 22-23 বছর হয়েছে
0: করছেন। তো হঠাৎ মাছ চাষের দিকে এলেন কেন?
1: মাছ চাষ আপনার একটা লাভবান চাষ, অন্য চাষের চাইতে ভালো, এবং ভালোই লাভ মাছ চাষের। খরচা আছে, তেমনি লাভও আছে, যেটা অন্য আবাদের চাইতে লাভটা বেশি।
0: মানে অন্যান্য চাষের থেকে মাছ চাষে লাভটা অনেক বেশি?
1: অনেক বেশি।
0: একটু পরিশ্রম আছে ঠিকই।
1: হ্যাঁ, অন্য আবাদের মানে চাষের চাইতে অনেক বেশি লাভ,
0: অনেক বেশি লাভ। তো কতটা জলা আছে?
1: আমার কাছে এখন আপনার প্রায় 30 বিঘে মতো আছে জলা।
0: 30 বিঘে?
1: হ্যাঁ।
0: মানে সবটাই কি আপনার নিজের?
1: না, আমার নিজের না, সব ডাকের পুকুর।
0: ডাকের পুকুর মানে লিজে নিয়েছেন নাকি?
1: হ্যাঁ, লিজ নিয়েছি। 3 বছরের, 2 বছরের, 5 বছরের লিজ।
0: কেমন টাকা দিতে হয়?
1: একটা 16 বিঘে আছে, ওটা আপনার বার্ষিক 3.5 লক্ষ টাকা লাগে, আর 80 কিলো মাছ লাগে মালিককে
0: বছরে।
1: আর ওইগুলো আছে আপনার, একটা আছে 6 বিঘে, 1 বছরে 35,000। তারপরে আছে একটা আপনার 5 বিঘে, ওটা আছে 1 বছরে 55,000, আর একটা আছে 1 বছরে 1,05,000।
0: বা, প্রচুর টাকা তো আপনাকে বছরে দিতে হয়।
1: হ্যাঁ, বছরে দিতে হয়।
0: তার মানে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে চাষবাস করতে হয়, কারণ এই টাকা তো আপনাকে দিতে হবে, প্লাস আপনার লোকজন নিশ্চয়ই রয়েছে অনেক।
1: হ্যাঁ, আমার চাষের জন্য লোকজন আছে।
0: এছাড়াও আপনাকেও লাভ করতে হয়।
1: হ্যাঁ, লাভ হয়।
0: তার মানে অনেক চিন্তা ভাবনা করে আপনাকে চাষবাসটা করতে হয়।
1: হ্যাঁ।
0: তো এর জন্য কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন?
1: প্রশিক্ষণ বলতে মানে হঠাৎ আমরা মাছ চাষে নেমে গেছিলাম।
0: হ্যাঁ, কিরকম কিভাবে?
1: ওই 2000 সালে যে বন্যা হলো, বন্যাতে সব বিল ভেসে গেল, তারপরে হঠাৎ একটা পুকুর কেনার পরে দেখলাম ভালো লাভবান মানে চাষ। তারপরে প্রশিক্ষণ ওই আশপাশ থেকে মাছ চাষের কাছ থেকে নিতে নিতে এখন নিজেই কিছুটা জানি, আর এই
0: তারপরে
1: আমি যেখানে চারা পোনা নিয়ে আসি তাদের কাছে কোনো সমস্যা হলে পরামর্শ নিই। তারপরে আমাদের বিডিও অফিস থেকে একটা টিম গিয়েছিল, ওরাও ওখানে মাঝে মাঝে যায়, ওদের কাছে পরামর্শ নিই। ধানি কিনে নিয়ে আমার একটা ছোট পুকুর আছে 3 বিঘে, ওইটাই ফেলি। ওইটা থেকে যখন বড় আঙুলটা সমান হয় তখন ওই যেখান থেকে
0: ফিঙ্গারলিং
1: বলছেন,
0: আর সেখানে একটা পুকুরে পালন করছেন, করে কিছুদিন পরে আপনি আবার পালন পুকুরে রেখে সেটাকে মাছটাকে বড় করছেন, করে তারপরে বিক্রি করছেন। তো এই যে এই মাছ যে চাষ করছেন, তো কি কি ধরনের মাছ চাষ করেন?
1: আমি রুই, মিরকে আর সিলভার, কাতলা, গ্লাস কাপ, আমেরিকান, জাপানি,
0: এইগুলোই। আর এমনি ছোট মাছের কিছু চাষ করেন না? বাটা, ধরুন
1: বাটাও
0: থাকে, ওর সঙ্গে বাটাও থাকে, মানে মিশ্র চাষ?
1: হ্যাঁ, মিশ্র চাষ
0: বলতে যেটা।
1: এবার আমি একটা নতুন পুকুর একটা মানে গত বছর ছেড়েছি আপনার 21 কিলো জিওলের চারা,
0: জিওল মাছ। আচ্ছা,
1: তো ওটা এখন তো শুরু করিনি, মানে এক্ষেত্রে
0: মাস হলো
1: গত ওই আপনার বর্ষার শেষের দিকে, গতবার বর্ষা হয়নি, শেষের দিকে আশ্বিন মাসের দিকে ছোট চারা, ওই 2 গিট বলছে যেটা, এই যে গিটের ওই 2 গিট টাইপের 21 কেজি চারা ছেড়েছি। একটা ঝাল টানলে উঠে সেটা আপনার এখন ওই 4-5 ইঞ্চি করে হয়েছে।
0: 4-5 ইঞ্চি?
1: হ্যাঁ, ওটা এখনো বিক্রি করেনি, ওটাই নতুন আমি ওই চাষের সঙ্গে ওটা ভরেছি আর কি,
0: একটা নতুন শুরু করেছে।
1: হ্যাঁ, ওটা আমি এখনো মানে রেজাল্ট পাইনি কি হবে।
0: তো এই যে ধানি পোনা প্রথম কিনে নিয়ে আসছেন, নিয়ে এসে পালন করছেন, এখানে তো আপনাকে মাছের একটা খাবার দিতে হয়, বা কতদিন ওই পুকুরে সেই ধানি পোনাটাকে রেখে তারপরে কতদিন পরে আপনি পালন করেন?
1: ওটা আমরা রায়ের খোল ভিজিয়ে মানে গুলিয়ে, যেটা আমাদের গ্রাম অঞ্চল ভাষা বলে গুলিয়ে দেয়, মানে ভিজানোর পরে গুলিয়ে একটু সর্ষের তেল দিয়ে ওই প্রতিদিনই দিই ওটা। তারপরে দেখলাম যে মাছটা একটু বড় হয়ে গেছে, বুড়ো আঙুলটা সমান সমান হয়েছে, তখন
0: তাও মোটামুটি কতদিন?
1: তাও মোটামুটি আপনার 25-35 দিন লেগে যায়,
0: বড় হতে। আর এই সময় কি মাছের কোনো রোগ হয়, এই যে ধানিকে যখন আপনি ফিঙ্গারলিং করছেন?
1: না, তখন রোগ হয় না, কিন্তু রোগ এই চৈত্র মাসের শেষের দিকে গতবার আমাদের একটা পুকুরে হয়েছিল, মানে মাছের কেন খেতে একটা ঘা টাইপের। দিয়ে আমাদের ওখানে একজন আমার চাইতে অভিজ্ঞ চাষি আছে, ওদের জানলাম, তো বললো পুরো একটা ক্যাপসুল পাওয়া যায়, ওইটা লিখে দেওয়া গা খোলের সঙ্গে মিশ্রিত করে, দিয়ে ওটা তোমার সেরে যাবে। দিয়ে ওটা ওই টেরামাইসিন ট্যাবলেট খোলের সঙ্গে ভিজিয়ে আপনার গুলিয়ে যখন পুকুরে দিয়ে দিলাম, কিছুদিন পর দেখছি ওটা বন্ধ হয়ে গেল।
0: তারপরে মাছটার আপনি ধানি পোনাটাকে ফিঙ্গারলিং করে আপনি পালন পুকুরে ফেলছেন, ফেলার পরে ফেলার কতদিন পর থেকে আপনি মাছটাকে আবার বাজারজাত করতে পারেন?
1: ওটা মোটামুটি আপনার 3-4 মাসের মধ্যে থেকে শুরু করি আমরা তখন বাজার যেতে। এবার যেটা জাল নামায় যেটা বড় হয়, নিজের জালটাল সবই আছে আমার, বাইরেকার লেবার থাকে।
0: তাও মোটামুটি কত কত করে হয় তখন 3 মাস পর যখন আপনি?
1: 3 মাস পরে সিলভারটা প্রায় আপনার 200-250 করে হয়ে যাবে। তার মধ্যে ওই জাল নামালাম, যেটা বড় হলো সেটা তুলে নিলাম, আবার যেটা ছোট থাকলো আবার 15 দিন পরে নামালাম, আবার সেটা তুলে নিলাম। এইভাবে আমরা মাছের চাষটা করি।
0: মাছ তো একটা স্তরে থাকে না জলে, বিভিন্ন স্তরে থাকে,
1: বিভিন্ন স্তর থাকে,
0: উপরে থাকে, মাঝে থাকে, নিচের দিকে থাকে, এটা কি কাউন্ট করে আপনি মাছ ছাড়েন যখন মাছ ছাড়েন, না কোনো হিসাব থাকে? না
1: না, একটা হিসাব থাকে,
0: একটা হিসাব
1: থাকে। হ্যাঁ, একটা হিসাব থাকে,
0: সেই হিসাব অনুযায়ী।
1: হ্যাঁ, সেটা আনুমানিক হিসাব, তাতে এটা একটু কম বেশি ওটা হিসাব থাকে,
0: হিসাব থাকে, সে তো একটু কম বেশি হবেই।
1: হিসাব না থাকলে আপনার মাছ বড় হবে না,
0: প্রচুর মাছ যদি হয়ে যায়
1: পুকুরে মাছটা বড় হবে না। তারপরে মাছ একটা ঘা হওয়ার সম্ভাবনা থাকে পুকুরে, ঘুনো মাছ হয়ে গেলে,
0: ঘন হয়ে গেলে। তাছাড়া এই আর কি খাবার দেন আপনি মাছকে, বা পালন পুকুরে যেখানে মাছটাকে?
1: ওখানে দিয়ে আমরা গোবর সার আর গমের ভুসি, রায়ের খোল, কলার গাছ, এইগুলো দিয়ে থাকে।
0: এগুলো কি একসঙ্গে মিক্সড করেন?
1: না, কলার গাছটা এমনি পুকুরের পাশে থাকে বা দূরে থাকলে সেটা লুচি মনে করে লিগে পুকুরে ফেলে দিই, আর গমের ভুসিটা আলাদা দিই, আর আপনার ভুট্টার ময়দাটা আলাদা দিই, আর রাসায়নিক সার, গোবর সার আর খোল একসঙ্গে মিশিয়ে দিই,
0: মিশিয়ে দেন।
1: আর আগে যখন পুকুরটা শোধন করি তখন আপনার মহুয়া দিই,
0: মহুয়া খোল দিয়ে পুকুরটাকে আগে শোধন।
1: হ্যাঁ, আগে শোধন করিনি।
0: আচ্ছা, তার মানে কি আপনি মাছটা যে ফেলছেন, এই সামনে যখন বর্ষা আসবে এই সময় তো মাছটাকে ফেলবেন, চারা পোনা ফেলে তারপরে আপনি 1 বছরের মধ্যে কি সব মাছ তুলে ফেলে দেন, বিক্রি করে দেন?
1: না, সব মাছ আপনার 1 বছরে হবে না,
0: হবে না।
1: না,
0: তো পুকুরটা কত বছর অন্তর শোধন করে?
1: আমি 3 বছরের ডাকে পুকুর থেকে 3 বছরের শেষে শোধন করে দিই।
0: আচ্ছা, 3 বছর মানে মাছটা থাকবে, কিছু কিছু মাছ থেকে যায়।
1: আর আরেকটা নিয়ম আছে আপনার মাছের, যেটা হচ্ছে ওই যেমন সংখ্যা 1, 2, 3 ছোট থেকে বড় সাজানো। বুড়ো আঙুলটার সমান মাছ যদি 10 কিলো ছাড়লাম ধরেন সিলভার, তো তার হাফ ছাড়লাম আবার 5 কিলো।
0: আচ্ছা,
1: আবার তার হাফ ছাড়লেন 3 কিলো। ওই বড়োটা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এইটা কিন্তু আবার গিয়ে ওই বড় আঙুলটা সমান হয়ে শুরু করে দিল। এইভাবে মাছের চাষটা আপনার ওই সাজানো থাকে।
0: আচ্ছা, এইভাবে মাছটাকে ফেলেন?
1: হ্যাঁ, ফেলে।
0: তো এই কি মাছ কি একবারই ফেলেন
1: না
0: সময়, না সারা বছর ধরে?
1: ওই সারা বছরই।

0: আগে পরখ করে দেখেন।
1: হ্যাঁ নিজেই দেখেন,
0: মাছ যে চাষ করছেন, মাছ শুধু মাছ চাষ না, মাছ চাষের যত্নটাও খুব ভালো করে করছে।
1: হ্যাঁ
0: যেমন দেখা যায় বাড়িতে গোপালন করছে, কিন্তু নিজের থেকেও গরুকে অন্তত অনেক ভালোভাবে তাকে রাখার চেষ্টা করে,
1: ভালো জায়গায় রাখে এবং ভালো খেতে
0: দেয়, চেষ্টা করে।
1: সেরকম আছে,
0: কারণ এখান থেকে তো আমাকে আমার পেটের ভাতটা দিচ্ছে, রোজগারটা তো, পয়সাটা তো আমি ওখান থেকে পাচ্ছি, তো তাকে আমি কেন মানে অবহেলা করবো? মানে আমি অনেকের সঙ্গে কথা বলে দেখেছি, তারা অনেকে ভালোবাসে সব এসব করতে এবং খুব যত্ন করেই সব কাজ করে। খুব ভালো লাগে যে একটা কাজের মধ্যে থেকে খুব ভালোভাবে যত্ন পরিচর্যা করে সেই চাষটা করা। আর তো মাঝে মাঝে তো আর এমনি শীতকালে কি কি করেন? শীতকালে
1: তো ওইভাবেই ওই আপনার খাবারটা দিই। শীতকালে মাছটা বড় কম হয়,
0: কম হয়
1: কিন্তু আপনার সিলভার আর ব্রিগেড যে মাছটা বলছে, এই দুটো মাছ মোটামুটি শীতে বাড়ে আর অন্যগুলো কম বাড়ে। তো ওইভাবেই খাবার দেওয়া যায়, কিন্তু ওই খাবারটা দেওয়া থাকলে আপনার যা গরমের সময় মানে শুরু, তখনই মাছটা ধাকড়ে ওই কভারটা করে দেয়। খাবারটা দেওয়া থাকে, খাবারটা খেয়ে মাছটা না বাড়লে গরমটা যখন শুরু হয় তখনই ওই কভারটা করে দেয়, যেটা শীতে কম বাড়ে সেটা
0: কম বাড়ে, সেটা পরে
1: পূরণ করে পূরণ হয়ে যায়,
0: পূরণ করে দেয়। তো এমনি এটা দেখেছেন যে কেমন খরচ হয় আপনার সারা বছরে সব টাকা পয়সা দিয়ে খরচ খরচা করে কত মানে খরচ হয় আর কত লাভ হয় আপনার?
1: আমার এই বছরের একটা পুকুরের হিসাব যেটা বার করেছি সেটাতে আপনার প্রায় 261,000 টাকা লাভ হয়েছে।
0: লাভ হয়েছে মানে সব খরচ খরচা বাদ দিয়ে?
1: সব খরচ খরচা বাদ দিয়ে।
0: আচ্ছা, তো ভালোই, মোটামুটি ভালোই লাভ।
1: হ্যাঁ,
0: মানে সব কর্মচারীদের টাকা পয়সা
1: সমস্ত কিছু বাদ দিয়ে ওই 61-62 মতো লাভ
0: মানে একটা পুকুরে,
1: একটা পুকুরে, পুকুরটা 16 বিঘে পুকুর,
0: 16 বিঘে,
1: 16 বিঘা পুকুর।
0: খুব ভালো, মানে শুনে খুব ভালো লাগছে যে পরিশ্রম করে টাকা রোজগার করছেন। তো এর থেকে কি বাড়ানোর কোনো চেষ্টা আছে আর কিছু?
1: হ্যাঁ, বাড়ানো বলতে পুকুরের ব্যবসাটা একটু গ্রাম অঞ্চলে সুবিধা হয়, একটু ভকসভার মধ্যে হলে মানে রাত্রি বা যখন তখন আর কি পুকুরে যেতে হয়। তো আমাদের গ্রামে পুকুরের সংখ্যা কম, তো আমরা পাশের গ্রামে এবারে একটা নতুন পুকুর নিয়েছি, যদি মাছটা ঠিকঠাক ফলন পায় তাহলে ওখানে অনেক পুকুর আছে, সেটাও চেষ্টা করবো নেওয়ার, বাড়ানোর চেষ্টা করছি।
0: বেশ, তাহলে বন্ধুরা শুনলেন আনারুল হোসেনের যে মাছ চাষ, সেই মাছ চাষের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আপনারা কথা শুনলেন। যারা মাছ চাষে মানে করতে ইচ্ছুক তারা যদি একবার চেষ্টা করে দেখেন, আপনাদের নিশ্চয়ই অনেক গ্রামে বা আশেপাশে পুকুর থাকবে, সেই মাছ চাষ করে কেমন আপনারা থাকছেন, কেমন আপনারা লাভ করতে পারছেন। পাশের যে ব্লক আছে সেই ব্লকের মৎস্য দপ্তর থাকে প্রত্যেকটা ব্লকে, সেই মৎস্য দপ্তরেও গিয়ে খোঁজ খবর নিয়ে আপনারা চাষ করতে পারেন। আনন্দা, আপনার যে মাছ চাষ, সেই মাছ চাষের অভিজ্ঞতার কথা আমাদের বলার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ, নমস্কার।
2: পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন লোকগীতি শুনি, আজকের শিল্পী অমর পাল।
3: আরে শুনো।

করতে কইরা তোমার উচিত শাস্তি হইল এইবার ও আবেশ এত পাপে কইরা তোমার উচিত শাস্তি হইল এইবার ও আবেশ আহা ইতিহাসের পাতায় তুমি করলে খুনি নাম জারি কি চমৎকার দেখলাম বাহাদুরি।

0: লোকগীতি শুনলেন অমর পালের কণ্ঠে। এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান,
1: ভরতপুর এক নম্বর ব্লকের আমলাই গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি কয়েকজন গোপালককে, তাদের গোপালনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথাই আমরা শুনব। তার আগে আসুন আমরা পরিচয় করে নিই। আপনার নাম?
2: কানন কুমার নন্দী।
1: কানন কুমার নন্দী, বয়স কত আপনার এখন?
2: 72।
1: 72, এই বয়সে এখনো গোপালন করে যাচ্ছেন?
2: তা কি করবো, খাবার তো দরকার আছে,
1: খেতে হবে,
2: খেতে হবে, খাবার গোপালন না করলে খাবো কি?
1: তাই তো। আপনার নাম?
3: আমার নাম গোপাল চন্দ্র দে।
1: বয়স কত?
3: বয়স 25+।
1: 25+। আপনার?
4: মানিক বিশ্বাস। বয়স 45।
1: 45। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, যেমন প্রবীণ ব্যক্তি আছেন তেমনি ইয়াং যুবক যিনি আছেন ওনারাও আছেন। প্রত্যেকেই গোপালন করেন এবং গোপালনের ওপরই তাদের সংসার প্রতিপালন করেন। কিভাবে গোপালন করছেন সেই কথাই শুনবো। আসুন একটু প্রবীণ ব্যক্তি যিনি আছেন তার যে গোপালন সেই গোপালনের কথা শুনি। আপনার 72 বছর বয়স বললেন?
2: 23rd February 1950 ফেব্রুয়ারি মাসে জন্ম।
1: হ্যাঁ,
2: 23rd February 1950 সালে ফেব্রুয়ারি মাসে আমার জন্ম।
1: কতদিন ধরে গোপালন করে আসছেন?
2: আমার ছোট থেকে পালন করি।
1: এটা কি পূর্বপুরুষরাও করতেন নাকি বংশ পরম্পরায় হয়ে আসছে?
2: হ্যাঁ, বংশ পরম্পরা।
1: তো ছোট থেকে যখন গোপালন করছেন ধরুন, তখন তো
2: ছোট থেকে গোপালন করে, আমার তো স্কুলে পড়াশোনা করতে হয়েছে, তারপরে গোপালন এসে।
1: হ্যাঁ, পড়াশোনা শেষ করে কতদিন পড়াশোনা করে?
2: পড়াশোনা হায়ার সেকেন্ডারি পাস, 1969 সালে হায়ার সেকেন্ডারি পাস করেছি।
1: তারপর মানে তাই যাই হোক, তো 20 বছর বয়স থেকে হয়তো দেখা গেল আপনি গোপালনের সঙ্গে যুক্ত, যেহেতু আপনাদের বংশ পরম্পরায় হয়ে আসছে। তো এখন যে আপনার গরু আছে, কতগুলো গরু আছে, কি গরু আছে?
2: আমার এখন হরেস্টান।
1: হ্যাঁ, কটা আছে?
2: হরেস্টান সাইওয়াল।
1: সাইওয়াল?
2: সাইওয়াল
1: দুটো।
2: দুটো
1: জাতের? এই দুটো জাতের?
2: দুটো জাতের গরু আছে।
1: গরু আপনাদের? আপনাদের কোন কোন?
3: আর একটা গরু পালন আমাদের ছোট থেকে আমার বাবারা যেভাবে পালন করে আসছে, একটা ইচ্ছা, ভালো লাগে গরুকে পুষতে। আমাদের হিন্দু ধর্ম গরু একটা উচ্চ জাতে, আর দেশি গরু পুষে। এই কারণে
1: দেশি গরু পুষছেন, যে দেশি গরুটা পুষছেন, এটা কি এদের বাচ্চাটা কি কিভাবে নেন? আপনার কি ওই ইঞ্জেকশনের মাধ্যমে বাচ্চাটা নেন না এমনি সারের মাধ্যমে?
3: হ্যাঁ, ইঞ্জেকশনের মাধ্যমেও নেই, সারের মাধ্যমেও নেই।
1: তো ইঞ্জেকশনের মাধ্যমে নিলে তো আর আপনি পাবেন না, ইয়ে ওটা তো সবই ক্রস ব্রিড হয়ে যাবে, ওরা তো আপনার দেশি দেশি রাত দেবে না।
3: হলস্টারও বসে আমাদের অনেক
1: জ্যাঠারা,
3: কিন্তু আমাদের দেশি গরুটা বসে কারণ দুধটা ভালো দেয়, ফ্যাটটা বেশি, যে কারণে দেশি গরুটা বসতে আমাদের ভালো লাগে।
1: আপনার কি ধরনের?
4: দুই রকম গরু আছে, একটা জার্সি একটা সাইওয়াল।
1: জার্সি কতগুলো আছে
4: আপনার? আমার দুটো গায়ে আছে, একটা জার্সি গায়ে আছে, একটা সাইওয়াল গায়ে আছে।
1: দুটো গা, দুটো গরু,
4: দুটো বাছুর আছে, সমিতি দিদি, সমবায় যে ভাগীরথী সমিতি, ভাগীরথীতে দি 35 টাকা 36 টাকা কেজি পরে।

0: টাকা দেয়, প্রতিদিন দেয় না
1: সপ্তাহে সপ্তাহে একদিন করে টাকা দেয়, তো এক সপ্তাহের পয়সা একদিনে দিয়ে দেয়, গরুর খাবার কিনে হয়, এবার আমার সংসারের যা খরচা ওতে থেকেই চলে, বছরে একবার বাচ্চা দেয় গরুতে, আর 12 মাস দুধ দেয়।
0: কতদিন দুধ দেয়?
1: 10 মাসের মধ্যে 8 মাস দুধ দেয়, 2 মাস ছেড়ে দেওয়া হয় গরুর বাচ্চা দেওয়ার টাইমের জন্য, 2 মাস ছেড়ে দেওয়া
0: গাভীন হলে তখন,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ 2 মাস ছেড়ে দেওয়া হয়, দুধ দেয় ভালো, ওতে থেকে আমার জীবিকা অর্জন করা হয়, কোনো অসুবিধা নেই।
0: তাও মোটামুটি খাওয়ান কি গরুকে?
1: গরুকে সকালবেলায় গুড় লবণ গুড় দিয়ে জল দেয় এক বালতি করে, তারপরে খড় যেটা ভুসি বলছে, তারপর খোল, তারপরে বিকালের দিকে আবার খড় খোল, তারপর ভাত, তারপর ভুট্টা ছাতু, বিভিন্ন রকম খাবার দেওয়া হয়, ওর সাথে ময়দাও দেওয়া হয়।
0: এমনি কি আপনার ইয়ে দেন সবুজ ঘাস খাওয়ান?
1: হ্যাঁ সবুজ ঘাসও দেওয়া হয়, 6 কিলো করে ঘাস দেওয়া হয় এক একটা গরু পিছনে।
0: এই যে 6 কিলো করে ঘাসের কথা আপনি বলছেন, এর জন্য কি ঘাস চাষ করেন না?
1: চাষ সময়ে চাষ হয়, এখন যেমন বর্ষাতে চাষ নাই, কিন্তু অন্য সময় যে ভাগীরথী থেকে আমাদের গোপালন করার জন্য ইয়ে বিচন দেওয়া হয়, দেয়
0: ঘাসের, ঘাস চাষের
1: গোমা ঘাস জবি ঘাস যেটা বলছি ওইসব ঘাসের বিচন দেয় ভাগীরথী থেকে, ওই বিচন দিয়ে আমরা চাষ করি, ওদের থেকে গরুর খাবারও হয়।
0: মোটামুটি কতটা জমিতে চাষ করেন?
1: 1 বিঘে জমিতে চাষ করা হয়, দুটো গরু আরামসে চলে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে 4টে আরামসে চলে যায় গোটা বছর।
0: তো এটা দেখেছেন যে মানে ঘাস খাওয়ালে গরুর কি পরিবর্তন হয়? ঘাস না খাওয়া
1: ক্যালসিয়াম ঘাটতি হয় না, অনেক কিছু রোগ বালাই থেকে মুক্ত হয়, যদি ডেলি 6 কিলো করে ঘাস দেওয়া হয় দিলে পরে সে গরু বহু রকম রোগ থেকে মুক্ত হয়ে যায়।
0: আপনি আপনার তো আপনি অনেক দিন ধরে গোপালনের সঙ্গে যুক্ত, তো এখন এখন যে গরুগুলোর মানে দুধ দেখছেন, বা আগে তো আমাদের দেশি গরু ছিল, কোনটা সব থেকে ভালো ছিল, দেশি গরু দুধ ভালো ছিল না এখন জার্সি?
2: শুনুন, খাবারের ওপরে নির্ভর করে দুধ দেশি বলুন যাই বলুন, আমার দুধ যে আমার যেখানে যে দুধ খায় লোকাল যে যারা খায়, অন্য কারো দুধ আমার দুধ পেলে কারো দুধ খায় না, এবং আমি গরুকে প্রথম ইউরিয়া স্টক গরুকে মানে খাওয়াতে হয়, এবং ভুট্টা আর বর্ষার সময় আমাদের ভাগীরথীর ইয়ে আছে, ভাগীরথী সবুজ ঘাসের চাষের ব্যবস্থা আছে, সবুজ ঘাস আমাদের ইয়ে করতে হয়, ভুট্টো সবুজ ঘাস সবসময় মানে ইয়ে করতে হয়, আর মানে ভাগীরথীর যে একটা খোল পাওয়া যায় সেই খোলটা সবচেয়ে মানে 1 কেজি দুধের এমনি প্রত্যেক কমন গরুকে 1 কেজি দুধ খোল খাওয়াতে হবে, আর 1 কেজি দুধ আর যেমন দুধ দেবে 1 কেজি দুধ দিলে 2 কেজি খোল, 2 কেজি দুধ দিলে এরকম হবে, তাকে খোলটা খাওয়াতে হবে, ওই ভাগীরথীর খোল, ওই খোলের ওপরে নির্ভর করে সমস্ত দুধের প্রোটিন আসবে এবং এ হবে।
0: তো না আপনি তো দেখেছেন আগে তো আমাদের দেশি গরু ছিল, দেশি গরুর দুধ ভালো ছিল না এখনকার যে ক্রস ব্রিড হাইব্রিড বা হলস্টেইন?
2: দুধের ওপরে নির্ভর করে যেমন গরুকে প্রোটিন খাবার খাওয়ানো যাবে তেমনি তার দুধ।
0: কথাতেই তো আছে না যে গরুর মুখে দুধ,
2: গরুর মুখে দুধ, আমি গরুর বাচ্চা হলি প্রথমে 21 দিনের মাথায় কিমির 3 মাসে 6 মাস 9 মাস বছরে বর্ষার আগে বর্ষার পরে কিমির ওষুধ দিতে হবে, এইটাই কিমিতে 75% রোগ আমার ভাগীরথী ট্রেনিং আমাদের বলেছে, ভাগীরথী ট্রেনিং আমার
0: ট্রেনিং নিয়েছেন
2: নিয়ে শিলিগুড়িতে মাটি আড়াই, এবং সেখানেও বলেছে মানে এই গরুর মানে আসল কৃমিতে 75% রোগ আদার্স অন্য রোগ, 75% রোগ
0: কৃমিজনিত
2: রোগ, এই কৃমিজনিত রোগ 75% আর আদার্স অন্য কিছু 25% রোগ হবে, সেই 25% রোগ এমনি ডাক্তার দেখেন, কিন্তু কৃমির যদি ঠিক ওষুধ না দেওয়া হয় কৃমি ব্যবহার না করলে পরে গরুর ঠিক থাকবে না।
0: কৃমি বছরে কটা ডোজ খাওয়া?
2: বছরে 2 বার বর্ষার আগে বর্ষার পরে, আর বাচ্চা হলে 3 মাস 6 মাস 9 মাস কৃমির ডোজ দিতেই হবে, এই না দিলে বাচ্চা হবে না, বাচ্চা কৃমি ইয়ে হলে বাচ্চা যদি সফল না হয়, একটা বাচ্চা আমি একটা এঁড়ি এই 6 মাসের 9 মাসের 8 মাসের বাচ্চা 32,000 টাকাতে একটা এঁড়ি বিক্রি করেছি, এবং 16-17,000 টাকার নিচে আমি বকন গরু বিক্রি করি না, এক একটা গরু বাছুর।
0: গরু আপনাকে এত কিছু দিচ্ছে, তো গরুকে কোথায় রাখছেন?
2: গয়লাতে ফ্যান আছে, লাইট আছে, ফ্যান ছাড়া গরু 1 সেকেন্ড আমার চলবে না, ফ্যান বাড়ি থাকবে এবং এ থাকবে, ফ্যান ছাড়া গোয়ালে গরু 1 সেকেন্ড আমার চলবে না।
0: আর ওটা কি গোয়াল ঘরটা পাকা না?
2: পাকা, গোয়াল ঘর পাকা।
0: মেঝেটা
2: মেঝে মেঝে ইট পাড়া আছে
0: সোলিং করার মতো।
2: হ্যাঁ, আবার ঠিক ওইখানে যে ভাইরাসের জন্য যে একটা বাঁটের রোগ হয়, ভাইরাস ওই চুল ভাইরাসটা হচ্ছে ওই এতে থেকে মানে গরু যখন শয় সেই বাঁটের তার জন্য চুনটা দিয়ে গলটাকে ঠিক রাখতে হয়।
0: চুনটা কি প্রতিদিন ব্যবহার?
2: না, তো সাত দিন অন্তর
0: সপ্তাহে অন্তর একবার।
2: হ্যাঁ, একবার দিয়ে পয়জনটাকে গলে মারতে।
0: গরুর মানে পেচ্ছাপ টেচ্ছাপ যাওয়ার জন্য আলাদা কি ড্রেনেজ সিস্টেম?
2: ড্রেনেজ আমরা পেচ্ছাপ ধরেছি, শুনুন, সন্ধ্যে 7টায় 9টায় 12টায় ভোর 4টি বাস, তারপরে 4টি 5টার সময় গরু বাই করে বাইরে খেতে দেবো। বাইরে গরু গরুতে খাবে,
0: মানে গোয়াল ঘরে পেচ্ছাপ করবে না?
2: না, গোয়াল ঘরে পেচ্ছাপ লাভ বললে তো সে তো নোংরা হয়ে যাবে। গোয়াল হয়েছে, গোয়ালি যেমন এরকম ভাবে শুয়ে থাকার মতো জায়গা, গোয়ালি আমিও যেমন শুয়ে থাকবে গরু সেরকম ভাবে শুয়ে থাকবে।
0: যত্ন পরিচর্যাটা খুব ভালোই করে দেখাও তো যাচ্ছে যে খুব ভালো সুন্দর। এবার তুমি বলো যে তোমাদের কতগুলো গরুতে কত দুধ দিচ্ছে?
3: আমাদের 7-8টা গরু আছে, এক একটা গরুতে মোটামুটি 8-7 কেজি এরকম দুধ দেয়।
0: দুধটা কোথায় বিক্রি করো?
3: আমাদের সমিতি আছে, ভাগীরথী
0: সমিতিতে। খাওয়াও কি
3: খাওয়াই? 40-60 খেয়া লাগে, খড়
0: মানে খড়
3: 10 ঘন্টা মতো খড় লাগে। হ্যাঁ, আর খোল যেরকম দুধ দেয় সেরকম গরুকে সেরকম খোল দিতে হয়, 1 কেজি। হ্যাঁ, 1 কেজি 8 কেজি দুধ দিলে মোটামুটি 3-4 কেজি মতো খোল দিতে হয়। হ্যাঁ, 4-5 কেজি। হ্যাঁ, আমার সাথে বাবাও থাকে, আমার বাবারা কিছুটা বলে দেয় আমাদের।
0: এই খোল খড় ছাড়া আর কি খাওয়াবো? সবুজ ঘাস খাওয়াবো?
3: হ্যাঁ, সবুজ ঘাস তো প্রত্যেকদিন খাওয়াতে হয়,
0: প্রতিদিন খাওয়া।
3: হ্যাঁ, প্রত্যেকদিন। হ্যাঁ, আমার বাবা তো ছোট থেকেই এই গোপালন আর চাষবাস, ছোট থেকে খুব ছোট থেকে গরু আছে নিয়েই পড়ে থাকে।
0: তো আপনাদের তো প্রত্যেকেরই তো এই গোপালনের উপরই তো অনেকটা সংসার নির্ভর করে।
2: না, গোপালন বলে তো গোপালন হচ্ছে চাষবাস করে। আমি মানে সব রকম মানে আমাদের সংসারের অবস্থা খুব ক্ষীণ, আমাদের সমস্ত গরু বাতু চাষবাস নাঙল ধরা এ করে সবই মানে আমাকে আমি করি এবং করেছি, এবং এখন আর মানে এ করে না, এখন আর নাঙল টাঙল এখন করে, এখন ট্রাক্টর এখন আর নাঙলের কারবার।
0: বেশ, আপনাদের প্রত্যেকেরই গোপালনের অভিজ্ঞতা কথা আমরা শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
4: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন দিল্লি কেন্দ্রের সংবাদ।
5: আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि सोमनाथ मंदिर अटूट आस्था, दिव्यता और देश की शाश्वत आत्मा का प्रतीक है। उन्होंने कहा कि सोमनाथ अमृत पर्व केवल अतीत का उत्सव नहीं, बल्कि ये आने वाले 1000 वर्षों तक देश की प्रेरणा बनेगा। गुजरात में सोमनाथ अमृत महोत्सव में प्रधानमंत्री ने कहा कि सोमनाथ लोगों को ये याद दिलाता है कि कोई भी राष्ट्र अपनी जड़ों से जुड़कर ही लंबे समय तक मजबूती से खड़ा रह सकता है।
6: आजादी के समय सरदार साहब ने 500 से ज्यादा रियासतों को जोड़कर एक भारत का आधुनिक स्वरूप गढ़ा था, तो साथ ही सोमनाथ के पुनर्निर्माण से उन्होंने दुनिया को बताया था, भारत केवल आजाद नहीं हुआ है, भारत अपने प्राचीन गौरव को पुनः हासिल करने के मार्ग पर भी अब आगे बढ़ चुका है।
5: प्रधानमंत्री ने इस अवसर पर सोमनाथ अमृत पर्व पर एक विशेष डाक टिकट और 75 रुपए का विशेष सिक्का भी जारी किया। सरकार ने कहा है कि देश भर में पेट्रोल और डीजल का पर्याप्त भंडार उपलब्ध है और घरेलू एलपीजी की आपूर्ति निरंतर जारी है। नई दिल्ली में आज पश्चिम एशिया के घटनाक्रमों पर पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय की संयुक्त सचिव सुजाता शर्मा ने कहा कि सरकार उपभोक्ताओं को ईंधन की आपूर्ति सुनिश्चित कर रही है। उन्होंने कहा कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने लोगों से पेट्रोल और डीजल की खपत कम करने की अपील की है।
7: माननीय प्रधानमंत्री जी ने देश के सभी लोगों से आग्रह किया है कि पेट्रोल और डीजल की खपत कम करें, जहां भी संभव हो मेट्रो और सार्वजनिक परिवहन का उपयोग करें, कार पूलिंग का विकल्प चुनें, रेलवे एज अ मोड ऑफ ट्रांसपोर्टेशन फॉर गुड्स को प्रेफर करें और जहां भी संभव हो इलेक्ट्रिक वाहनों का उपयोग बढ़ाएं।
5: रसायन और उर्वरक मंत्रालय की अपर सचिव अपर्णा शर्मा ने कहा कि खरीफ सीजन 2026 के लिए देश में उर्वरकों का भंडार 51% से अधिक है। सरकार ने कहा है कि देश के पास 60 दिन का कच्चा तेल और प्राकृतिक गैस तथा 45 दिन का एलपीजी भंडार उपलब्ध है। विदेशी मुद्रा भंडार 703 अरब डॉलर के स्तर पर है। रक्षा मंत्री राजनाथ सिंह की अध्यक्षता में आज नई दिल्ली में हुई बैठक के दौरान ये जानकारी दी गई। भारत उन चुनिंदा देशों में से है जहां संघर्ष शुरू होने के 70 दिन के बाद भी पेट्रोलियम उत्पादों की कीमतें स्थिर हैं। भारत विश्व का तीसरा सबसे बड़ा तेल शोधक और पेट्रोलियम उत्पादों का चौथा सबसे बड़ा निर्यातक है। सरकार ने कहा है कि लोगों को घबराने या ईंधन और अन्य उत्पादों की अत्यधिक खरीद करने की आवश्यकता नहीं है। विज्ञान और प्रौद्योगिकी मंत्री जितेंद्र सिंह ने प्रधानमंत्री नरेंद्र मोदी की देशवासियों से की गई 7 अपीलों का पालन करने का आग्रह किया है। नई दिल्ली में एक कार्यक्रम में उन्होंने बताया कि प्रधानमंत्री मोदी ने कल देशवासियों से 1 वर्ष तक विदेश यात्रा से बचने और स्वदेशी उत्पादों को अपनाने की अपील की थी। श्री मोदी ने लोगों से खाना पकाने के तेल की खपत कम करने, प्राकृतिक खेती को बढ़ावा देने तथा सोने की अनावश्यक खरीदारी से बचने का भी आग्रह किया था। केंद्र सरकार ने विकसित भारत जी रामजी अधिनियम 2025 के कार्यान्वयन की अधिसूचना जारी कर दी है। ये अधिनियम इस वर्ष 1 जुलाई से देश भर में लागू हो जाएगा। अधिनियम का उद्देश्य 1 वित्तीय वर्ष में रोजगार गारंटी को 100 दिन से बढ़ाकर 125 दिन करना है। निर्धारित समय में काम नहीं मिलने पर बेरोजगारी भत्ता देने का भी प्रावधान है। पर्यावरण वन और जलवायु परिवर्तन मंत्री भूपेंद्र यादव ने कहा है कि बाघ शेर चीता जैसे बिग कैट्स के संरक्षण के लिए कॉरपोरेट फंडिंग बहुत जरूरी है। नई दिल्ली में एक कार्यक्रम में उन्होंने बताया कि भारत अगले महीने राष्ट्रीय राजधानी में पहले अंतर्राष्ट्रीय बिग कैट्स शिखर सम्मेलन की मेजबानी करेगा। बंबई शेयर बाजार का संवेदी सूचकांक आज 1,313 अंक की भारी गिरावट के साथ 76,015 पर बंद हुआ। निफ्टी 360 अंक कम होकर 23,816 पर आ गया। एएफसी अंडर 17 एशिया कप महिला फुटबॉल का क्वार्टर फाइनल भारत और मेजबान चीन के बीच सुझाव में खेला जा रहा है। ताजा समाचार मिलने तक चीन ने 2-0 की बढ़त बना ली थी। उधर आईपीएल क्रिकेट में आज दिल्ली कैपिटल्स का मुकाबला पंजाब किंग्स से होगा। ये मैच धर्मशाला में शाम 7:30 बजे से खेला जाएगा। इसके साथ ही समाचार बुलेटिन समाप्त हुआ।
8: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন দ্বিজেন্দ্র গীতি ও রজনীকান্তের গান। প্রথমে দ্বিজেন্দ্র গীতি, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

এবারে শুনবেন রজনীকান্তের গান, শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি এবং রজনীকান্তের গান। এবারে দ্বিজেন্দ্র গীতি শুনবেন শিল্পী শিখা বসু।

0: তেজেন্দ্র গীতি ও রজনীকান্তের গান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান
1: শুরু হচ্ছে। অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা নিবেদনে, সুনিতা বস্ত্র বিপণী বহরমপুর মুর্শিদাবাদ। চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে, সুনিতা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ। মনে রাখবেন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। সুনিতার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে। সুনিতা, নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মনে রাখবেন, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। সুনিতার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা, প্রযোজনায় দর্শন কমিউনিকেশন পিঙ্কি পাল সরকার ও ঈশিতা পাল, সম্পাদনা শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আর কিছুক্ষণ পরই 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 7:35 কলকাতা কেন্দ্রের বাংলার সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ভক্তিগীতি শুনবেন সন্ধ্যে 6:40, 6:55 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন অতুল প্রসাদী গান। শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায় সম্প্রচারিত হবে 7:10। বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান সন্ধ্যে 7:30। রাত 8:10 বাংলার রাগ প্রধান গান শুনবেন, আধুনিক গান শুনবেন রাত 8:30। রাত 9:15 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছবির গান। রাত 10:30 শুনবেন মাটির সুর অনুষ্ঠান। 10:58 আবহাওয়ার পূর্বাভাস এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জেলার বিভিন্ন স্থানে, তবে দিনের তাপমাত্রার তেমন একটা পরিবর্তন হবে না। অত্যাবশ্যকীয় জনপরিষেবা সময়ের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার আগামী 5 দিনের পূর্বাভাসে জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কৃষক বন্ধুদের

দেশে আবহাওয়া সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। স্টাফ সিলেকশন কমিশন স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করছেন। শূন্য পদের সংখ্যা 731। বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে গ্রেড সি এর ক্ষেত্রে এবং গ্রেড ডি এর ক্ষেত্রে 18-27 বছর বয়সের মধ্যে। আবেদন করতে হবে অনলাইনে আগামী 15 মে 2026 মধ্যে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে দেখতে পারেন যে অফিসিয়াল ওয়েবসাইটটি www.ssc.gov.in। আবারও বলছি www.ssc.gov.in। এছাড়াও আপনারা দেখতে পারেন এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাটি 9 মে থেকে 15 মে 2026-এর। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 5 মন্ত্রীর দপ্তর বণ্টন করা হয়েছে। নবান্নে আজ নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্ব ভাগ করে নেন। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকেরও দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, 15 বছর ধরে রাজ্যে কয়লা গরু বালি পাচারের পাশাপাশি আদিবাসীদের সঙ্গেও যে দুর্নীতি হয়েছে তার ফলে রাজ্যের আর্থিক অবস্থা বেহাল। এক মাসের মধ্যে সবকিছু বন্ধ করা এবং উন্নয়নের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী বিধায়কদের নির্দেশ দিয়েছেন।
2: বেঙ্গল মে চলতে রে 15 সাল মে মমতা কে শাসনকাল মে ও বন্ধ হনা চাইয়ে ইসলিয়ে সারে ডিএম কো নির্দেশ দিয়া জো আমারা সিএম থা ও নির্দেশ দিয়া ডিএম কো যে আগলে এক মহিনে মে সারে ও যো কাম চলতা হে কাঠ মানি তোলা বাজি ইল্লিগাল কাজ চলতা হে সারে বন্ধ হনে কে নির্দেশ দিয়া আর এক মহিনে বাদ ফির রিভিউ মিটিং হোগা যে বন্ধ হোগা কি নেই হোগা ও কোল ভি হো ও বালি ভি হো সারে যো ইল্লিগাল কাজ কাটেল ভি হো সারে গাই তস্করি সব এক মহিনে কে অন্দর ফির মিটিং হোগা রিভিউ মিটিং ও মিটিং মে কিতনা কাম হুয়া কিতনা নেই হুয়া ও ফির রিভিউ হোগা।
1: উল্লেখ, ব্রিগেডে গত শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই 5 বিধায়কও মন্ত্রী পদে শপথ নেন। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্নের 14তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
3: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
1: শ্রী অধিকারী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এই রাজ্যকে আজ থেকেই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সুবিধেও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও আজই কার্যকর হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আরো বলেন, রাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না। ভোট পরবর্তী যে কোনো হিংসার ঘটনায় রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি নেবে বলেও নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ পর্যায়ের এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে নির্দেশ দেন। দীর্ঘ 2 বছর পর কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে অন্দরণ ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আজ প্রবেশ করেন বিজেপির প্রধান ও পঞ্চায়েত সদস্যরা। প্রধান ননীবালা বর্মন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করে ওই দপ্তরে ঢোকেন। তিনি বলেন, গণতান্ত্রিকভাবে জয়ী হওয়া সত্ত্বেও এতদিন তাদের কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভার কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতেও আজ দীর্ঘদিনের তালাবন্দী অচলাবস্থার অবসান ঘটিয়ে জনপরিষেবা চালুর উদ্যোগ নিলেন বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজিত প্রার্থী বিশ্বজিৎ পাল। তার উপস্থিতিতে পঞ্চায়েত ভবনের সামনে লাগানো বিজেপির দলীয় পতাকা সরিয়ে ফেলা হয়। হুগলির গোঘাটে 2 নম্বর ব্লকের হাজিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষুব্ধ গ্রামবাসীদের তালা লাগিয়ে দেওয়া তৃণমূল কার্যালয়ের চাবি আর তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বকে ফিরিয়ে দিয়েছেন এলাকার বিজেপি নেতৃত্ব। বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা ও আজীবিকা মিশন VVG রামজি আইন 2025-এর চলতি বছর 1 জুলাই থেকেই চালু হতে চলেছে। গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, রাজ্যগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করে এই আইন রূপায়ণের প্রক্রিয়া চলেছে।
4: বিকশিত ভারত জি রাম জি অধিনিয়ম কি অধিসূচনা জারি কর দি গই এক জুলাই সে অব বিকশিত ভারত জি রাম জি যোজনা কে অন্তর্গত গ্রামীণ ক্ষেত্র মে রোজগার চাহনে বালে হামারে মজদুর ভাইও কো বহনো কো অব সো নহি সাল মে 125 দিন কা রোজগার দিয়া জায়েগা।
1: গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরির আধিকারিকদের নিয়ে এই মর্মে আজ এক বৈঠক করেন। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর 7:35।
0: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, প্রথম শিল্পী অনুপ ঘোষাল।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অতুল প্রসাদী গান, প্রথম শিল্পী চিত্রলেখা চৌধুরী।

শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে অতুল প্রসাদী গান। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের আজ সন্ধ্যার আজকের আসরে। আজকে আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন। দেখুন বন্ধুরা, চিঠি তো পেয়েছি, অবশ্যই হাতে রয়েছে, সেই চিঠি পড়বও সেটা। কিন্তু সবার আগে যেটা করতে হয়, বিষয়টা একবার একটু মনে করিয়ে দেওয়া, যাতে আরও যারা আমাদের বন্ধুরা লিখবেন তারা যাতে লিখতে পারেন চট করে, আর সেটা মেল করে দিতে পারেন অথবা চিঠির মাধ্যমে। তাহলে বিষয়ে যাই। বৈশাখের পয়লায় নতুন ক্যালেন্ডার অথবা নতুন বছরের পঞ্জিকাটি হাতে পাওয়া মাত্রই পাতা উল্টে খুঁজতে থাকি, এই 25শে বৈশাখ এবার বাংলা ইংরেজি একই দিনে হয়েছে তো, দেখো তো কোন বার পড়েছে। আসলে নানা জায়গায় নানা অনুষ্ঠান, কারণ তিনি যে আমাদের প্রাণের ঠাকুর, রবি ঠাকুর, দুঃখ সুখের টানা পড়েন, মৃত্যু নিয়ে ভয় সকল করি জয়, যদি তুমি এসে আধারে হাতটি ধরো। তাই তো বলি প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। মাত্র 150 শব্দে প্রাণের ঠাকুরের কথা লিখুন, আপনার অনুভব পাঠান আমাদের দপ্তরে। চিঠি লিখুন এই ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 7421-01। এছাড়া আমাদের মেলেও লিখতে পারেন, আমাদের মেল আইডি আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com, অর্থাৎ akashvanmurshidabad@gmail.com। তাহলে চলুন এবারে, কিন্তু না, চিঠিতে এক্ষুনি না, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব, ফিরে আসছি আর সঙ্গে আনছি আপনাদের পাঠানো চিঠি।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40-এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেন সরণী, কলকাতা 13।
0: তাহলে বন্ধুরা, চলে এলাম আপনাদের পাঠানো চিঠি নিয়ে। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সিলেন, বরানগর, কলকাতা 36। লিখছেন, প্রিয় আজ সন্ধ্যায় প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তাঁর চরণ পাতা, সুখে দুঃখে প্রিয় সখা, ব্যথা বেদনা তুমি ত্রাতা। সকাল থেকে সন্ধে হয় সবখানেতে রয়েছ তুমি, রূপের অসে গন্ধে স্পর্শে তোমার সৃষ্টির তপভূমি, আগুনের পরশ মনের ছোঁয়ায় তুমি আমাদের চেতনা জাগাও, আকাশ ভরা সূর্য তারায় প্রকৃতিকে আলোয় ভরাও। চলতে চলতে ক্লান্তি এলে থেমে যাই না কভু, তোমার সঙ্গে গেয়ে উঠি ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তোমার কোথায় চলেছি একা, নিজের কথা নিজেই বলি রে, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তাঁর চরণ পাতা, জীবন তরি বাইতে গেলে তিনিই হলেন মন্ত্রদাতা। এই বলে চিঠিটি শেষ করেছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সিলেন, বরানগর, কলকাতা 36।

চলে যাই তাহলে আমাদের পরের চিঠিতে। আমাদের আজকের আজ সন্ধ্যার আসরে দ্বিতীয় চিঠিটি পাঠিয়েছেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে। লিখছেন, গুরুদেবের সঙ্গে আমার পরিচয় সেই ছোটবেলায় যখন আমি পড়তে বা লিখতে শুরুও করিনি। বড় দাদার মুখে বীরপুরুষ শুনতে শুনতে নিজের ভাবনাকে সঙ্গে নিয়ে চলে যেতাম অনেক দূরে। দাদা শুনিয়েছিলেন, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টগব গিয়ে তোমার পাশে পাশে। আমার শিশু মনকে কবি সেই দিন করে নিয়েছিল মায়ের প্রতাপশালী প্রহরী। ছোটবেলায় একবার মাকে জিজ্ঞেস করেছিলাম, মা, তোমার ঠাকুর ঘরে রবি ঠাকুরের মূর্তি কেন নাই? মা উত্তর দিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আসন পাতা আছে সারা বিশ্বে, ওনার বাস আমাদের হৃদয়ে। স্কুলে বার্ষিক প্রতিযোগিতায় রবি ঠাকুরের লেখা বই উপহার দিয়ে প্রধান শিক্ষক বলেছিলেন, এটা শুধু বই নয়, সম্পদ, সারা জীবনে এই সম্পদ ফুরাবে না, যত পড়বি ততই সঙ্গ পাবি। জীবনের প্রত্যেক মুহূর্তে ওনার সৃষ্টির মাধ্যমে ওনার উপস্থিতি অনুভব করি। ঠাকুর আছেন আমার হৃদয়ে, ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমি স্থান খুঁজি না। গুরুদেব ছোটবেলা থেকে এখনও চিরসখা, উনিই দেন সুখ দুঃখ অভিমান বিরহে সঠিক পথের সন্ধান। জীবনের সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করতে যেমন শিখিয়েছেন, ঠিক সেইভাবেই কঠিন সংকটে বেঁচে থাকার সাহস ঠাকুর জুগিয়েছেন। মন বলে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরেরও বাঁধনে। এই বলে চিঠিটি শেষ করেছেন রেখা মুখার্জি সাটুই মুর্শিদাবাদ থেকে।

চলে যাব বন্ধুরা আমাদের আজ সন্ধ্যার আসরের আজকের শেষ চিঠিতে। পাঠিয়েছেন কে? পাঠিয়েছেন সুকুমার অধিকারী, খাগড়া বহরমপুর থেকে। লিখছেন, প্রণাম জানাই পূর্ণ মাস বৈশাখ মাসকে, আর প্রণাম জানাই এক অসাধারণ এবং অকৃত্রিম অমূল্য রত্ন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। প্রভু, তোমার জন্মগ্রহণে দেশ ধন্য, দেশের পরিবার ধন্য, এবং ধন্য তার ধর্মপ্রাণ জনক জননী। আদর্শ কবি হিসেবে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, কিন্তু নিজে শিক্ষক হতে চাননি। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। অহং যত দূরে থাকবে, তোমার দর্শনের পাল্লা তত বিস্তার হবে, তোমার অন্তর তত নির্মল হবে, তোমার চোখ তত নির্মল হবে, আর জগৎটা তোমার কাছে নির্মল হয়ে ভেসে উঠবে। এটাই তো মহাপুরুষের বাণী। তুমি আমাদের প্রাণের ঠাকুর, তোমাকে প্রণাম। ভারত আত্মা কবি কালিদাস, ভারত প্রতীক বিশ্বকবি রবীন্দ্রনাথ, অন্তরে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল, তোমাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। 1268 সালের 25শে বৈশাখ পুণ্যতিথিতে তোমার জন্ম। তুমি যীশুখ্রিস্টের মতো, প্রভু শ্রীকৃষ্ণের মতো মানবকুলেই জন্মগ্রহণ করেছ। যে মাসের দেবতা বায়ু, বাহন হচ্ছেন হরিণ, তুমি হরিণের মতো সুন্দর এবং দ্রুতগামী। তুমি ঈশ্বরের অন্তরঙ্গ স্বরূপ, তুমি মহান, তুমি বিশ্বকবি, তোমাকে জানাই প্রণাম। ঈশ্বর দত্ত প্রতিভা বলে তুমি মানুষের অন্তর জয় করেছ, তাই অন্তর দিয়ে হয় তার অন্তরের পরিচয়। তুমি কবি, তুমি সাহিত্যিক, তুমি নাট্যকার, তুমি মহান, তুমি ঔপন্যাসিক, ছোট গল্পকার, সবকিছুতেই সবকিছুতেই উঁচু জায়গায় আছো। গীতাঞ্জলি আজ তোমার অবিস্মরণীয় কীর্তি। গাছের সঙ্গে লতার যে প্রেম, ঠিক তেমনি বিশ্ব মানবের মনের সঙ্গে তোমার মন একই হয়েছে বলেই এত প্রেম, এত ভালোবাসা। তুমি অন্ধকারের আলো, তোমাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। এই বলে চিঠিটি শেষ করেছেন সুকুমার অধিকারী, খাগড়া বহরমপুর থেকে।

0: আজকের আজ সন্ধ্যায় এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।
1: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবল ভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে, 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী এক

0: অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখন ওরা বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না, মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা সেটা মানুষ বুঝবে কী করে, সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে, এরকম ব্যাপার। কারো বাড়ি বাবার গ্লুকোমা ছিল সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে, হাইমায়োপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়োপিক গ্লাস মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়োপিক গ্লাস ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রং দেখছে, বা চোখে মাঝে মাঝেই একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয় ব্যথা হয় সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমার দুটো ভাগ আছে, একটা কর্নিক সিম্পল গ্লুকোমা ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো। সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়লো মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই আপনি বাড়ি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, ৬ মাস ৯ মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: এতক্ষণ আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুন সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, বোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 MHz FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত ৮টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, ৮টা ৫ দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

0: খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা ও অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে আজ প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেও জানান তিনি। বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা এবং আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 চলতি বছর 1 জুলাই থেকে চালু হতে চলেছে। ধরমশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হয়েছে। দিল্লি টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। আসিফ বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। আজ সোমনাথ অমৃত মহোৎসবে অংশগ্রহণ করার পর সমাজ মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র সোমনাথ মন্দিরে উঠতে থাকা পতাকা বিজয়ের প্রতীক এবং দেশের মানুষের চেতনার উন্মেষ। তিনি বলেছেন, এই পতাকা প্রতিটি নাগরিককে অনুপ্রাণিত করবে। আগে জানানো হয়েছে, পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ মহাপুজো দেন প্রধানমন্ত্রী। তিনি মন্দিরের কুম্ভাভিষেক অনুষ্ঠানেও অংশ নেন। মন্দিরের ইতিহাসে এই প্রথম 11টি তীর্থস্থানের পবিত্র জল ব্যবহার করে চূড়ায় জলাভিষেক করা হয়, পাশাপাশি পতাকা উত্তোলনও হয়। গুজরাটে প্রভাস পাতানের সোমনাথ মন্দিরে আয়োজিত সোমনাথ অমৃত পর্ব অনুষ্ঠানে যোগদানের পর এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, বহু শতাব্দী ধরে সাংস্কৃতিক স্থানগুলির দেশের পরিচয় বহন করছে। সোমনাথ মন্দিরের পুনর্গঠনের মধ্য দিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল প্রমাণ করে দিয়েছেন, ভারত গৌরবের সঙ্গে হেরিটেজ স্থানগুলি সংরক্ষণ করে রাখছে।
1: পুনর্নির্মিত সোমনাথ মন্দির মে 75 বর্ষ পহলে প্রাণ প্রতিষ্ঠা হুই, তব ভারত নে এক নই চেতনা যাত্রা শুরু কি থি। আজ 75 বর্ষ বাদ বহি যাত্রা আর অধিক ব্যাপক রূপ মে হামারে সামনে হে। হমেন ইসে নই উঁচাই পর লেকর জানা হে। হামারে সংকল্পোঁ কো পুরা করনে মে দাদা সোমনাথ কা আশীর্বাদ হমেশা হামারে সাথ রহে, ইহি প্রার্থনা হে।
0: আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সোমনাথ অমৃত পর্ব উপলক্ষে বিশেষ স্মারক টিকিট ও 75 টাকার স্মারক মুদ্রা প্রকাশ করেন। সরকার আজ জানিয়েছে, দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোন রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর 5ম বৈঠকে কথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের উপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। বৈঠকে আরও জানানো হয়েছে, দেশে এই মুহূর্তে বৈদেশিক মুদ্রার ভান্ডার রয়েছে $703 বিলিয়ন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তৈল শোধনকারী এবং চতুর্থ বৃহত্তম পেট্রোজাত পণ্য রপ্তানিকারক দেশ। দেশে এই মুহূর্তে অত্যাবশ্যক পণ্য যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বর্তমান সমস্যা আরও দীর্ঘায়িত হলে দেশের মজুদ ভান্ডার যথাযথ রাখার চেষ্টা চলছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তৃণমূল স্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন যাতে যথাযথভাবে পালিত হয় তার জন্য আধিকারিকদের পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। আগে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী দেশের মানুষকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো, মেট্রো এবং সরকারি পরিবহন ব্যবস্থার ব্যবহারের আবেদন জানিয়েছেন। অনাবশ্যক বিদেশ ভ্রমণ না করে দেশের মধ্যে বিভিন্ন স্থানে ঘোরার উপর জোর দেন তিনি এবং খুব প্রয়োজন না হলে 1 বছর সোনা ক্রয় করতেও নিষেধ করেন প্রধানমন্ত্রী। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার 50% কমানো, প্রাকৃতিক উপায়ে চাষ করে মাটির স্বাস্থ্য রক্ষার প্রতি যত্নশীল হওয়ার, আমদানি নির্ভরতা কমানো এবং সেচে সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্ত্রক এবং রাজ্যগুলিকে জ্বালানি যথাযথ ব্যবহারের জন্য বিভিন্ন পদক্ষেপ, জনসচেতনতা এবং পেট্রোজাত পণ্যের দায়িত্বশীল ব্যবহারের উপরেও জোর দিয়েছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, অশ্বিনী বৈষ্ণব, হরদীপ সিং পুরী, কিরেন রিজিজু, কে রামমোহন নাইডু, সর্বানন্দ সোনোয়াল এবং ডক্টর জিতেন্দ্র সিং। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তার নেতৃত্বে আজ নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
0: শ্রী অধিকারী আরো জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এরাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে রাজ্যের মানুষ পাবেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা আজই কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরো বলেন, রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে চালু থাকা কোন সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান। এছাড়া নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাঁচ মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ এবং কৃষি বিপণন দপ্তর, ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন বিষয়ক, অশোক কীর্তনিয়া খাদ্য, অগ্নিমিত্রা পল নারী ও শিশু কল্যাণ এবং নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোট পরবর্তী যে কোনো হিংসার

0: আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে এক বৈঠক করেন, সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোন অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআরে 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে এর প্রভাব পড়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এই আবেদনের বিষয়ে শুনানি করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্র বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা ও আজীবিকা মিশন ভিভিজি রামজি আইন 2025 বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। চলতি বছর 1 জুলাই থেকে দেশব্যাপী এই আইন কার্যকর হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই আইনের অধীনে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি অর্থবর্ষে 125 দিনের কাজ সুনিশ্চিত হবে। আজ জাতীয় প্রযুক্তি দিবস। 1998 সালের এই দিনেই পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে দেশের প্রযুক্তিবিদ ও গবেষকদের শুভেচ্ছা জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ইসিবি কেন্দ্রীয় ব্যাংক দুটির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস বৈঠকের মাঝে আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা এবং ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ধর্মশালায় আজ সন্ধ্যায় আইপিএল এর ম্যাচে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস এর মুখোমুখি হয়েছে। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। 10 ম্যাচে 13 পয়েন্ট সংগ্রহ করে পাঞ্জাব লীগ তালিকায় চতুর্থ এবং 11 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে দিল্লি অষ্টম স্থানে রয়েছে। এএফসি অনূর্ধ্ব 17 মহিলা এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে ভারতের অনূর্ধ্ব 17 মহিলা দল আজ চীনের সুঝৌ স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আয়োজক দেশ চীনের কাছে 3-0 গোলে পরাজিত হয়েছে। এই ম্যাচে হারের ফলে ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপে ভারতের খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সোমনাথ মন্দির দেশের সভ্যতা, সাহসিকতা এবং অটল ভক্তির প্রতীক। পুনর্নির্মিত সোমনাথ মন্দিরের উদ্বোধনের 75 বছর পূর্তি উপলক্ষে প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব মন্দিরে আজ পুজো দেন প্রধানমন্ত্রী। সরকার জানিয়েছে, দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দেব গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। একটু পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় রক্তচাপ নিয়ন্ত্রণে সুন্দর জীবন। অতিথি ডাক্তার মীনাদ্রি সরকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী বিপ্লব ভট্টাচার্য। দৃষ্টিপথ 9:30 বিকল্প শক্তি সন্ধানে, এই বিষয়ে ডক্টর শান্তিপদ গণচৌধুরীর সঙ্গে কথা বলেছেন দেবর্ষী ঘোষ। সম্পাদনা ও প্রযোজনায় দেবর্ষী ঘোষ। বাংলা ছায়াছবির গান রাত 10টায়। 10:30 নজরুলগীতি শিল্পী স্বাগতা মিত্র। 10:45 রজনীকান্তের গান শিল্পী সুজাতা রায় মান্না। আধুনিক গানের অনুষ্ঠান রাত 11টায় শিল্পী সুচরিতা সাহা। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ শিল্পী অনন্ত বন্দ্যোপাধ্যায়। 11:40 খেয়াল শিল্পী মন্দিরা লাহিড়ি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8টায় ছায়াছবির গান, নানা রঙের গান 8:15, স্পটলাইট 9:16, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন। হিন্দি ছায়াছবির গান রাত 11:10। জানিয়ে দিলাম গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের।

0: আকাশবাণী কলকাতা, একটু পরে খবর।
1: টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
2: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
2: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে
2: নয়, আরবিআই এ কথা বলে
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
3: ব্যবস্থা হয়ে গেছে।
1: কিসের? গুটি ফিজের দেখা
3: 20,000 টাকার লোন মুহূর্তে?
1: জানিস কি দিচ্ছে সুদ কত? শুধুমাত্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান থেকেই লোন নিবি, আর লোন ততটা যতটা দরকার তাও যাচাই করে। ব্যবস্থা হয়ে গেছে, মাইনে অ্যাডভান্সে পাঠিয়েছি।
2: আরবিআই কথা বলে
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: তিনটে কলেজে
5: অত দেব না,
4: ফিস তো দেখো। কি খবর? এগুলো কি?
5: ফিজ নিয়ে টেনশন।
4: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4,00,000 টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
6: আরবিআই এ কথা বলে
1: শুরু করে সঠিক ভাবে স্মার্ট হও আর্থিক ভাবে।
2: দিদি চাকরি পেয়ে গেছি।
7: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
2: নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
7: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ।
2: ইনস্ট্যান্ট লোনও তো পাওয়া যায়।
7: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
2: কিন্তু দিদি
7: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
2: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
6: আরবিআই এ কথা বলে
1: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফ কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে নতুন রাজ্য সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হচ্ছে না। 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমাও 5 বছর বাড়ানো হয়েছে। রাজ্য মন্ত্রিসভায় 5 মন্ত্রীর দপ্তর বন্টন। রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্র জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে 2,700 কোটি টাকা দিতে সম্মতি দিয়েছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে ধৃত 3 জনকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোন অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধেও এবার থেকে পাবেন রাজ্যের মানুষ। রাজ্যে চালু থাকা কোন সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
8: কোন চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না, সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে। আমরা পেপারলেস অফিস করব, আমরা সমস্ত পোর্টাল গুলোকে আপডেট করব, এবং সমস্ত বেনিফিসিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে, এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। কোন মৃত ব্যক্তি তিনি কোন সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না।
0: শ্রী অধিকারী আরো জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফ কে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। একটি প্রতিবেদন।
9: প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প সহ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ এবার পাবেন পশ্চিমবঙ্গবাসী। পাশাপাশি পূর্বতন সরকারের কোন চালু সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়ার জন্য বিএসএফ কে জমি দেওয়া, সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, ভারতীয় ন্যায় সংহিতা চালু করা ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে। এছাড়া আগামী জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডারে রাজ্যের মহিলাদের মাসিক 3,000 টাকা করে সহায়তা দেওয়া, তাদের বিনামূল্যে বাস যাত্রার সুযোগ দেওয়ার মতো বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে ডবল ইঞ্জিন সরকার। আগামী সোমবার ফের মন্ত্রিসভার বৈঠক বসবে। সেই বৈঠকে আরজিকর কাণ্ড, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, রাজ্য সরকারি কর্মীদের বেতন কমিশন, মহার্ঘ ভাতা এবং বকেয়া নিয়েও আলোচনা হবে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: জনকরোনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও আজই কার্যকর হচ্ছে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। নবান্নে পৌঁছানোর পর নতুন মুখ্যমন্ত্রীকে আজ গার্ড অফ অনার দেওয়া হয়। তাকে স্বাগত জানান মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ। জনস্বার্থের কথা মাথায় রেখে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সচিব ও আমলাদের কাজের প্রতি দায়বদ্ধতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও সেখানে তিনি নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেউ দায়িত্ব না পালন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের মধ্যে সমন্বয় বাড়াতে তাঁকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভায় 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। নবান্নে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মুখ্যমন্ত্রী এই দপ্তরের দায়িত্ব ভাগ করে দেন। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য সরবরাহ ও সহযোগিতা দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভার বৈঠকের পর বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বলেন, 15 বছর ধরে রাজ্যে কয়লা গরু পাচারের পাশাপাশি আদিবাসীদের সঙ্গেও যে দুর্নীতি হয়েছে তার ফলে আর্থিক অবস্থা বেহাল। এক মাসের মধ্যে সবকিছু বন্ধ করা এবং উন্নয়নের কাজ করার জন্য মুখ্যমন্ত্রী বিধায়কদের নির্দেশ দিয়েছেন। রাজ্যের নতুন মুখ্যসচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। নবান্নে আজ কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি আজ এই নির্দেশ জারি করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই পদেই থাকবেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল বর্তমানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে রয়েছেন। চলতি বছর 31 জুলাই তার অবসর গ্রহণের কথা। এদিকে রাজ্যের মুখ্য সচিবের পদে থাকা দুষ্যন্ত নারিয়ালাকে নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পদে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনিও ওই পদেই থাকবেন। রাজ্য সরকার অবসরের বয়সীমা পেরিয়ে যাওয়ার পরেও পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে এখনও কাজ করছেন যারা, অবিলম্বে তাদের মেয়াদ শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নির্দেশিকায়। রাজ্যের সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব এবং সচিবদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। 60 বছর বয়সের পর যারা পুনর্নিয়োগ বা বর্ধিত মেয়াদে কাজ করছেন তাদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মাঝিগ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে 5 বস্তা বিভিন্ন সরকারি প্রকল্পের নথি উদ্ধার হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়ার নাম করে এলাকার কয়েক হাজার মানুষের কাছ থেকে এইসব নথি নেওয়া হয়েছিল বলে বিজেপির অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে কেন্দ্রীয় জল জীবন মিশন প্রকল্পে রাজ্যকে

0: 2,700 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে। মন্ত্রকের সচিব ও আধিকারিকরা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সঙ্গে এই নিয়ে এক বৈঠক করেন। সেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে এই মর্মে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরের পরেই এই টাকা দেওয়া হবে বলে জানা গেছে। উল্লেখ্য, অনিয়মের অভিযোগে গত 2 বছর এই প্রকল্পে টাকা আটকে ছিল। বিকশিত ভারত গ্রামীণ কর্মনিশ্চয়তা ও আজীবিকা মিশন বিভিজি রামজি আইন চলতি বছর 1 জুলাই থেকে চালু হতে চলেছে। গ্রামীণ উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন গতি সঞ্চারের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের তরফে আজ এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। গ্রামোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গেছে, দেশের সমস্ত গ্রামীণ এলাকায় এই আইন কার্যকর হবে। এর ফলে গ্রামীণ ভারতের ক্ষমতায়নে প্রতি আর্থিক বছরে 125 দিনের কর্মসংস্থান সুনিশ্চিত হবে। দেশীয় খেলনা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত সরকারের বড় উদ্যোগ ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প। একটি প্রতিবেদন,
1: এনএপিটির মূল লক্ষ্যই হল ভারতকে একটি বড় খেলনা উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা এবং দেশীয় ঐতিহ্যবাহী খেলনাকে পুনরুজ্জীবিত করা। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 14টি কেন্দ্রীয় মন্ত্রক একসঙ্গে কাজ করছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে খেলনা উৎপাদন কেন্দ্র বা টয় ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং 2021 সাল থেকে খেলনার জন্য বিআইএস সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নিম্নমানের ও ক্ষতিকারক খেলনা বাজারে না আসে। ভারত টয় অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা বলেন, এই পরিকল্পনার ফলে দেশীয় উৎপাদন বেড়েছে এবং স্থানীয় শিল্পীদের লাভ হয়েছে।
2: যেহেতু গভর্নমেন্টের ন্যাশনাল টয় অ্যাকশন প্ল্যানের মধ্যে এটা বেড়ে দেওয়া হয়েছে, আর ওখানে গভর্নমেন্ট অনেক চেষ্টা অপ্রাণ চেষ্টা লাগাচ্ছে মেড ইন ইন্ডিয়া আর সঙ্গে কোয়ালিটি প্রোডাক্ট ইম্পোর্ট অনলি, এটা আসার পর অনেকগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হয়েছে। এই ন্যাশনাল মিশন থেকে আমাদের এখানে লোকাল শিল্পীদের মধ্যেও লাভ পেয়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তরপ্রদেশ থেকে ধৃত 3 জনকে 13 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 3 অভিযুক্ত ময়ংক্রাঞ্জ মিশ্র, ভিকি মৌর্য এবং রাজ সিংহকে উত্তরপ্রদেশ থেকে কলকাতা আনার পর আজ মেডিকেল পরীক্ষা শেষে বারাসাতের এসিজেএম আদালতে তোলা হয়। পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের কোন অভিযোগ আপাতত শুনতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। দলের তরফে আজ শীর্ষ আদালতে দাবি করা হয়, ভোটার তালিকায় এসআইআর এর 90 লক্ষের বেশি নাম বাদ গেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের রিপোর্ট দেখার পরই শীর্ষ আদালত এ বিষয়ে শুনানি করবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
3: তিনটে কলেজেই
4: অত ভেবো না,
3: ফিস তো দেখো। কি খবর, কি হলো কি?
4: ফিস নিয়ে টেনশন।
3: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছে, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসে পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়?
5: वो समाज हमेशा आगे बढ़े हैं, उन्होंने नई ऊंचाइयों को छुआ है।
6: इससे पहले गुजरात में सोमनाथ अमृत महोत्सव में प्रधानमंत्री ने कहा कि सोमनाथ लोगों को ये याद दिलाता है कि कोई भी राष्ट्र अपनी जड़ों से जुड़ा रहकर ही लंबे समय तक मजबूती के साथ खड़ा रह सकता है।
5: आजादी के समय सरदार साहब ने 500 से ज्यादा रियासतों को जोड़कर एक भारत का आधुनिक स्वरूप गढ़ा था, तो साथ ही सोमनाथ के पुनर्निर्माण से उन्होंने दुनिया को बताया था, भारत केवल आजाद नहीं हुआ है, भारत अपने प्राचीन गौरव को पुनः हासिल करने के मार्ग पर भी अब आगे बढ़ चुका है।
6: प्रधानमंत्री ने कहा कि सोमनाथ मंदिर अटूट आस्था, दिव्यता और देश की शाश्वत आत्मा का प्रतीक है। उन्होंने कहा कि सोमनाथ अमृत पर्व केवल अतीत का उत्सव नहीं, बल्कि ये आने वाले 1000 वर्षों तक देश की प्रेरणा बना रहेगा। इस अवसर पर प्रधानमंत्री ने सोमनाथ अमृत पर्व पर एक विशेष डाक टिकट और 75 रुपये का विशेष सिक्का भी जारी किया। सरकार ने कहा है कि देश में

রাগ প্রধান বাংলা গান শুনছেন। এবারের শিল্পী বেগম আখতার।

0: এক প্রধান বাংলা গান শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন বিরতি।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বাংলা আধুনিক গান শুনবেন প্রথম শিল্পী শাশা।

শুনছেন বাংলা আধুনিক গান। এবারে শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

0: Department or IMD has forecast heat wave conditions over Gujarat, Madhya Maharashtra, Marathwada, Rajasthan and West Madhya Pradesh tomorrow. Meanwhile, heavy rainfall is likely to prevail over Assam, Meghalaya, sub-Himalayan West Bengal and Sikkim during the next 2 days. In Delhi NCR, cloudy skies are expected over the national capital tomorrow. On to sports. In cricket, India continues to hold the number one position in the latest ICC men's ODI team rankings following the annual update released today. India's rating slipped by 1 point from 119 to 118. New Zealand is on the second position, gaining 2 points to move up to 113. Australia stayed at the third spot with an unchanged rating of 109. The biggest movement inside the top five came from South Africa, which climbed above Pakistan to move into the fourth place. And in IPL cricket, Punjab Kings were 180 for 2 in 11.3 overs against Delhi Capitals in Dharamsala when reports last came in. Earlier, Delhi Capitals won the toss and opted to bowl. And now, before we end the bulletin, the headlines once again. Prime Minister Narendra Modi calls upon citizens to unite to ease burden on national resources, terms West Asia conflict one of decades' biggest crises. Government assures no shortage of petroleum as the country holds 60-day stock of crude oil and natural gas and 45 days of LPG. Centre notifies implementation of Viksit Bharat G. Ramji Act from 1st of July. BJP leader Himanta Biswa Sarma set to take oath as Assam Chief Minister tomorrow, marking NDA's third consecutive term in the state. IMD forecast heat wave conditions over Gujarat, central Maharashtra, Rajasthan and west Madhya Pradesh tomorrow. And in cricket, India retained top spot in men's ODI team rankings. That is all in the news at 9. Good night.
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে
2: বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে
3: আকাশবাণীর 90 বছর তার জন্মদিন এবং দীর্ঘদিন ধরে সে সবসময় কৈশোরের মতো থেকেছে, কখনোই বৃদ্ধ হয়ে যায়নি। তার যৌবন সবসময় আলোকিত হয়ে রয়েছে। আমার মনে হয় আমার যখন কৈশোর ছিল সেই সময় আমি আকাশবাণীকে যেভাবে দেখেছি, রবীন্দ্রসঙ্গীত নাটক শুনেছি, সেগুলো এখনো আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা, পড়তে পড়তে রবীন্দ্রসঙ্গীত শোনা, খবরের বাড়ির গুরুজনরা খবর শুনতেন এবং আকাশবাণীর যে ভালো চিন্তা বা যে চিন্তনের যে প্রকাশ, যে ভাবে শ্রুতির মধ্যে দিয়ে শুনেছি আর কল্পনার জগৎ দিয়ে সেটাকে মনে মনে তৈরি করেছি। মানে কখনো যখন নাটক শুনেছি, সেই অজিতেশের নাটক, তৃপ্তিমিত্র সম্মুখের নাটক, জগন্নাথ বসুদের নাটক, প্রসাদের নাটক হচ্ছে আর আমরা কিন্তু চোখে দেখতে পেতাম এবং চোখের সামনে যেন নাটকটা ঘটছে, এই যে অদ্ভুত একটা বাক্য বাচন শিল্পীর মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেনেট্রেট করা এবং আমার যে কল্পনার জগৎ গুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় আকাশবাণীর এই রেডিও শুনতে শুনতেই হয়েছে। তারপরে যখন অডিও ভিজুয়াল ব্যাপারটা এলো তখন বোধ হয় কল্পনার জগৎটা একটু ছোটই হয়ে গেল। পড়ায় এবং এই শোনার মধ্যে দিয়ে যে যে শৈলী তৈরি হয়, নিজের মনের মধ্যে যে শৈলী তৈরি হয় সেই শৈলীটা দীর্ঘকালীন এবং অত্যন্ত সুন্দর এবং সেটা মানুষ বলার জন্য অত্যন্ত কাজের। এবং আমার মধ্যে যদি কিছু ভালো কিছু থাকে সেটা আমাদের শিক্ষক আছেন, আমার বিদ্যালয় রয়েছে, কিন্তু আকাশবাণীকেও বোধহয় সঙ্গে রাখতে হবে, কারণ আকাশবাণীর ভূমিকাও বোধহয় আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। কারণ আমাদের বাড়িতে সেই রেডিও ছিল এবং রেডিও খুব এখন আমরা রেডিও শুনি, এখন আমরা রেডিওকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবি এবং সেটাকে সম্মান করি। আমি অত্যন্ত শুভকামনা করি আকাশবাণীর, আকাশবাণীর আরো বৃদ্ধি হোক, আরো সুন্দর সুন্দর দিক খুলে উঠুক এবং আকাশবাণী তার সমৃদ্ধি লাভ করুক।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: इस तरह से उन्हें हिंदी सिने जगत का एक विशाल स्क्रीन अदाकारी दिखा।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপন বিরতি।
2: पता है, न्याय विभाग भारत सरकार ने गरीब और जरूरतमंदों को न्याय दिलाने की प्रक्रिया को किया और भी आसान।
3: हाँ बिल्कुल, टेलीलॉ और न्याय बंधु सेवाओं का हो गया है एकीकरण।
2: अब चाहे टेलीलॉ के माध्यम टेलीलॉ फॉर सिटीजंस मोबाइल ऐप अथवा लॉगिन करें www.tele-law.in या अपने नजदीकी CSE सेंटर से संपर्क करें। न्याय विभाग भारत सरकार द्वारा जनहित में जारी।
4: विशिष्ट অস্থি শল্য বিশেষজ্ঞ ডক্টর অমরেন্দ্রনাথ রায়ের সঙ্গে।
5: সত্যি আজ আমরা উদযাপন করছি আকাশবাণীর 90 বছর পূর্তি। এই দীর্ঘ পথ চলা কেবল একটা সম্প্রচার সংস্থার নয়, এটা আমাদের একটা স্মৃতি, সংস্কৃতি, আবেগের ধারক। আকাশবাণীর সঙ্গে আমাদের সম্পর্ক সেই ছোটবেলা থেকে। আকাশবাণী মানে শুধু খবর নয়, এটি আমাদের প্রতিদিনের একটা জীবনের অংশ। ভোরবেলা রেডিও আগে খুলতাম যখন আমরা ছোট ছিলাম, তখন সুপ্রভাত শোনা যেত, স্থানীয় সংবাদ, আমাদের আশেপাশে পৃথিবীর খবর জানার একটাই মাধ্যম ছিল আকাশবাণী। আবার কৃষকদের জন্য ছিল উনজমির বুনো ফসল কিংবা কৃষি সংক্রান্ত অনুষ্ঠান, যেখানে মাটির কাছাকাছি থাকা মানুষের জন্য জ্ঞানের আলো পৌঁছে যেত সহজ সরল ভাষায়। বাঙালির হৃদয়ে যে অনুষ্ঠান চিরকাল অম্লান, আমাদের কাছে যেটা সারা জীবন অম্লান থাকবে, তা হলো মহালয়ার ভোর। প্রজন্মের প্রতি প্রজন্ম এই ঐতিহ্য সমানভাবে প্রবাহিত হচ্ছে। আজও মহালয়ার দিন ভোরবেলা উঠে আমরা চেষ্টা করি সেই স্মৃতিটাকে আর একবার উজ্জীবিত করতে। আকাশবাণীর আরেকটি অনন্য দিক হলো তার আঞ্চলিকতা, স্থানীয় সংবাদ, উন্নয়নমূলক অনুষ্ঠান, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক আলোচনা, এসবের মাধ্যমে একটি সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছে আকাশবাণী। শহর থেকে গ্রাম, শিক্ষিত থেকে সাধারণ মানুষ, সবার জন্যই ছিল কিছু না কিছু, আজও আছে। একটা সময় মনে আছে আমার, সন্ধ্যা নামলেই সমস্ত পরিবারের লোক এসে একত্রে বসা হতো, শোনা হতো রেডিও নাটক, সবকিছু মিলিয়ে আকাশবাণী হয়ে উঠেছিল ঘরের একজন সদস্যের মতন। আজ হয়তো প্রযুক্তির যুগে অনেক মাধ্যম এসেছে, ইন্টারনেট এসেছে, টিভি এসেছে, কম্পিউটার এসেছে, কিন্তু সেই যেন নির্ভরতাটা আজও যেন অটুট। 90 বছরের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় আকাশবাণী কেবল শব্দের মাধ্যম না, এটা আমাদের একটা ইতিহাসের সাক্ষী, আমাদের ছোটবেলার সাক্ষী, আমাদের বর্তমানের সাক্ষী, আমাদের সংস্কৃতির ধারক এবং আমাদের আবেগের এক অবিচ্ছেদ্য অংশ। চেষ্টা করি, চলুন আমরা এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে একটু অন্যভাবে পৌঁছে দিই। আকাশবাণী যেন এইভাবেই তার সমস্ত অনুষ্ঠান চালিয়ে যায়।
6: মেরি জান ডর মত, মই কুছ নহি করুঙ্গি, মই কুছ কর হি নহি সকতি, জানতি হো কিউ, কিউঁকি মই আধা মর্দ হুঁ অর আধি আওরত। দেখনা, না রূপ না রঙ, দেখিয়ে কিসমত কা খেল তো দেখ, अगर कुछ है ना मेरे पास तो वो है दिमाग। हाँ, कमाल का दिमाग है मेरे पास, इसलिए मर्दों की सेवा करती हूँ और औरतों का धंधा। यहाँ का राजा, इस जिस्म के बाजार का महाराजा, और नाम महारानी।
7: ये सब क्या है चाचा, चलो यहाँ से।
6: मैं बताती हूँ, ये सब कुंडली का खेल है, किस्मत जिसे कहते हैं ना हम, वो है ये सब। हाँ, तेरे बाप ने और तेरे चाचा ने मेरे पास से कुछ कर्जा लिया था, तेरे दादा की बीमारी के लिए, और तुझे गिरवी रखा था। गिरवी जानती है ना तू, गिरवी। फिर जोर से हाँ बोलना, शर्माती क्यों है? लेकिन इतने साल हो गए, इन्होंने मेरा कर्जा ही नहीं चुकाया, इसलिए मैं बंसी की बेटी को उठाकर यहाँ लाई, इस कोठे पर। आज ये बेचारा अपनी बेटी को छुड़ाने आया है, क्या करेगा, पैसे तो है नहीं इसके पास चुकाने के लिए, इसलिए इसने तुझे लाया है। आज से तू यहाँ रहेगी, इस कोठे पर, इसकी बेटी।

0: विविध भारती के पास है बेमिसाल हस्तियों का अनमोल खजाना।
1: आज फिर जीने की तमन्ना है।
0: जरा सुनिए कैसे बना ये गाना।
2: चित्तौड़ उदयपुर के पास है, वहाँ शूटिंग कर रहे थे, ऊंची सी दीवार थी।
0: अभिनेत्री वहीदा रहमान,
2: और बीच में एक गैप था लिटरली, जो आप कह रहे हैं कि आज जीने की तमन्ना है, मरने का इरादा है, तो आपको ये भी नहीं फिक्र है कि आप मर जाएं तो मर जाएं। गाते गाते आप इस दीवार से जाती हैं, जंप कर जाती हैं। मैंने कहा गोल्डी ये क्या ज्यादती है भाई, भाग रही हूँ और जंप भी कर रही हूँ, गा भी रही हूँ, मूड भी और एक्सप्रेशन भी सही है, ये कैसे हो सकता है।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজ এফএম প্রচার তরঙ্গে, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।
4: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গে আজ শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাশাপাশি চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রীর দপ্তর বণ্টন, নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ কুমার আগরওয়াল। পুর নিয়োগ দুর্নীতি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এ দশকের অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার জানিয়েছে দেশের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। ভারত পুরুষদের একদিনের ও টি-20 ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে আজ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের 14 তলায় ক্যাবিনেট রুমে মন্ত্রিসভার বৈঠকের পর আজ সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। এ ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের প্রধান সচিব ও মুখ্য সচিবকে। অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিতেই তৃণমূল কংগ্রেস সরকার এতদিন জমি দেয়নি বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
5: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে, যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটা আজকে প্রথম ক্যাবিনেটে আমরা করলাম।
4: উল্লেখ্য, দক্ষিণবঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অরক্ষিত 569 কিলোমিটার অংশের মধ্যে 456 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। এজন্য প্রথম পর্যায়ে 181 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কেন্দ্র তৎকালীন রাজ্য সরকারকে প্রয়োজনীয় টাকাও পাঠিয়ে দেয়, কিন্তু রাজ্য সরকার সেই জমি হস্তান্তর করেনি। মুখ্যমন্ত্রী আরও জানান আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও সহ একাধিক প্রকল্পের সুবিধাও এবার থেকে পাবেন রাজ্যবাসী। এরাজ্যে চালু থাকা কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ হবে না বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নির্দেশিকাও আজই কার্যকর হচ্ছে বলেও ঘোষণা করেন তিনি। 2015 সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ বন্ধ থাকায় সরকারি চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হল। তিনি আরও বলেন রাজ্য পুলিশ সার্ভিস, আইএএস, আইপিএস আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রীর আজ দপ্তর বণ্টন করা হয়েছে। দিলীপ ঘোষ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, প্রাণী সম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব পেয়েছেন। ক্ষুদিরাম টুডু আদিবাসী উন্নয়ন দপ্তরের পাশাপাশি অনগ্রসর শ্রেণী কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের দায়িত্ব সামলাবেন। অশোক কীর্তনিয়া পেয়েছেন খাদ্য, সরবরাহ ও সমবায় দপ্তরের দায়িত্ব। অগ্নিমিত্রা পালকে নারী কল্যাণ ও পুর বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকেরও দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ব্রিগেডে গত শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই 5 বিধায়কও মন্ত্রীপদে শপথ নেন। পশ্চিমবঙ্গে নতুন মুখ্য সচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি আজ এই নির্দেশ দেওয়ার পর নবান্নে কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তরের পক্ষ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। আজই শ্রী আগরওয়াল নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। উল্লেখ্য, মনোজ আগরওয়াল এতদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পদে ছিলেন। চলতি বছর 31 জুলাই তাঁর অবসর গ্রহণের কথা। এদিকে রাজ্যে মুখ্য সচিবের পদে থাকা দুষ্যন্ত নারিয়ালাকে নতুন দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব পদে প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ওই পদেই থাকবেন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার। ইডির দপ্তরে 10.5 ঘন্টারও বেশি জিজ্ঞাসাবাদের পর আজ রাত 9টার পর তাকে গ্রেপ্তার করা হয়। বয়ানে অসঙ্গতি, প্রশ্নের উত্তর এড়ানো সহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করা হল বলে ইডি সূত্রে জানা গেছে। উল্লেখ্য, দক্ষিণ দমদম পুরসভার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকার সময় নিয়োগ প্রক্রিয়ায় সুজিত বসুর ভূমিকা ছিল বলে অভিযোগ। জমি ও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ব্যাপারে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ। ভোটের আগেও একাধিকবার সুজিত বসুকে তলব করা হয়। এর আগে গত পয়লা মে ইডির দপ্তরে হাজিরা দেন এই তৃণমূল কংগ্রেস নেতা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তার বাড়ি, অফিস, ছেলের রেস্তোরাঁ সহ একাধিক জায়গায় অভিযানও চালায় ইডি। সুজিত বসুর সঙ্গে তার ছেলে সমুদ্র বসু আজ হাজিরা দেন ইডির দপ্তরে। তাকে এখনও সেখানে জেরা করা হচ্ছে। অসমে বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এজন্য সম্পূর্ণ প্রস্তুতি চূড়ান্ত। খানাপড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত থাকবেন বলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। তিনি আজ ওই ময়দানে প্রস্তুতি খতিয়ে দেখেন। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও যোগ দেবেন এই শপথগ্রহণ অনুষ্ঠানে। এদিকে এই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অসমে যাচ্ছেন। আগামীকাল সকাল 9টায় কলকাতা থেকে রওনা হয়ে তিনি গুয়াহাটি পৌঁছবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামীকালই তার কলকাতায় ফেরার কথা। উল্লেখ্য, এ নিয়ে পরপর 3 বার এনডিএ অসমে ক্ষমতা দখল করতে চলেছে। হিমন্ত বিশ্ব শর্মা ও প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেবেন। এবারের বিধানসভা নির্বাচনে 126 আসনের মধ্যে এনডিএ 102টি আসন লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে 82টি আসন। তামিলনাড়ুর সপ্তদশ বিধানসভা অধিবেশনে অস্থায়ী অধ্যক্ষ কারুপ্পাইয়ার আমন্ত্রণে 100রও বেশি সদস্য শপথ গ্রহণ করেন। আজ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, মন্ত্রিসভার অন্যান্য সদস্য সহ বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এডাপ্পা দিপালিয়ানস্বামি এবং পনিরসেলভম শপথ নেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনডিএ নেতা এন রঙ্গস্বামীর শপথ গ্রহণের জন্য জোরদার প্রস্তুতি চলছে। আগামী বুধবার লোকনিবাসে এক বিশেষ অনুষ্ঠানে উপরাজ্যপাল কে কৈলাসনাথন পদ মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ডক্টর মনসুখ মান্ডভিয়া, দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজ্য সভাপতি ভিপি রামালিঙ্গম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যেসব বরিষ্ঠ বিজেপি নেতা আজ সন্ধ্যায় পুদুচেরি পৌঁছাবেন তাদের বিমানবন্দরে স্বাগত জানানো হবে। বিজেপি বিধায়কদের সঙ্গে কথাও বলবেন নীতিন নবীন। দেশীয় খেলনা শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ভারত সরকারের বড় উদ্যোগ, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ। শিক্ষা, সংস্কৃতি ও আত্মনির্ভরতার বার্তা নিয়ে নতুন সম্ভাবনার দরজা খুলছে ভারতীয় খেলনা শিল্প। একটি প্রতিবেদন,
6: এনএপিটির মূল লক্ষ্যই হল ভারতকে একটি বড় খেলনা উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলা এবং দেশীয় ঐতিহ্যবাহী খেলনাকে পুনরুজ্জীবিত করা। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 14টি কেন্দ্রীয় মন্ত্রক একসঙ্গে কাজ করছে। ইতোমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে খেলনা উৎপাদন কেন্দ্র বা টয় ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং 2021 সাল থেকে খেলনার জন্য বিআইএস সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নিম্নমানের ও ক্ষতিকারক খেলনা বাজারে না আসে। ভারত টয় অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা বলেন, এই পরিকল্পনার ফলে দেশীয় উৎপাদন বেড়েছে এবং স্থানীয় শিল্পীদের লাভ হয়েছে।
7: যেহেতু গভর্নমেন্টের ন্যাশনাল টয় অ্যাকশন প্ল্যানের মধ্যে এটা ঢেলে দেওয়া হয়েছে আর ওখানে গভর্নমেন্ট অনেক চেষ্টা, অপ্রাণ চেষ্টা লাগাচ্ছে মেড ইন ইন্ডিয়া আর সঙ্গে কোয়ালিটি প্রোডাক্ট ইম্পোর্ট অনলি, এটা আসার পর অনেকগুলো এমপ্লয়মেন্ট অপরচুনিটি জেনারেট হয়েছে। এই ন্যাশনাল মিশন থেকে আমাদের এখানে লোকাল শিল্পীদের মধ্যেও লাভ পেয়েছে।
6: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
4: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘাতকে এদেশকে

0: অন্যতম বড় সংকট বলে অভিহিত করে এই সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। গুজরাটের বদোদরায় আজ সর্দারধাম হোস্টেলের উদ্বোধন করে তিনি বলেন, এই সংকটের প্রভাব দেশবাসীর ওপর যাতে ন্যূনতম হয় সরকার তার জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান। বিদেশ থেকে আমদানি করা পণ্যের ব্যবহার কমানো এবং বৈদেশিক মুদ্রা খরচের উপর হ্রাস টানার কথাও তিনি বলেন। সরকার আজ জানিয়েছে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের কোনো রকম ঘাটতি নেই। ভারতের কাছে আগামী 60 দিনের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এবং 45 দিনের এলপিজি মজুত রয়েছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পশ্চিম এশিয়া বিষয়ক মন্ত্রীগোষ্ঠীর পঞ্চম বৈঠকে একথা জানানো হয়েছে। বৈঠকে আমেরিকা ইরান সংঘাতের বর্তমান পরিস্থিতি এবং তার প্রভাব যাতে দেশের মানুষের ওপর ন্যূনতম হয় সেই বিষয়ে আলোচনা হয়। এই সংঘাত শুরুর পর 70 দিনেরও বেশি অতিক্রান্ত হলেও ভারত সেই সমস্ত অল্প সংখ্যক দেশের মধ্যে রয়েছে যেখানে এ পর্যন্ত পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়নি। ভারত পুরুষদের একদিনের ও টি-20 ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে ভারত 27 ম্যাচ খেলে 118 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, 30 ম্যাচ খেলে 113 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অন্যদিকে টি-20 ক্রিকেটে 52 ম্যাচ খেলে 275 রেটিং পয়েন্ট সংগ্রহ করেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড 34 ম্যাচে 252 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে পশ্চিমবঙ্গে আজ শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাশাপাশি চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হচ্ছে না। আয়ুষ্মান ভারত প্রকল্পে পশ্চিমবঙ্গকে আজই যুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভায় 5 মন্ত্রী দপ্তর বন্টন, নতুন মুখ্য সচিব হয়েছেন মনোজ কুমার আগরওয়াল। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।
3: নমস্কার, আমি ডক্টর হেনা সিনহা, অধ্যক্ষ বহরমপুর গার্লস কলেজ। খুব আনন্দের এবং গর্বের বিষয়, আকাশবাণী দেখতে দেখতে 90 বছর অতিক্রম করেছে। আজ মনে পড়ছে আকাশবাণীর মাধ্যমে পাওয়া বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের কথা। সকালে পাত্রহিকি থেকে শুরু করে চাষিদের কথা, বিভিন্ন রকম গানের অনুষ্ঠান, ধ্রুপদী সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান, অনুরোধের আসর, এরকম বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রকার সংবাদ, আবার বুধবার সন্ধ্যায় যাত্রা, শুক্রবার রাতে নাটক, শনিবার স্কুল থেকে দৌড়ে এসে গান শোনা, নাটক শোনা, এগুলো ছিল আমাদের নেশার মতো। অপেক্ষা করতাম কোন সময় কোন অনুষ্ঠানটা শুনব। পরবর্তীতে মুর্শিদাবাদ আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠানের প্রতিও আকর্ষণ তৈরি হয়। অত্যন্ত সুপরিকল্পিতভাবে বিভিন্ন চিত্তাকর্ষক অনুষ্ঠান সকাল থেকে রাত্রি পর্যন্ত এখানে পরিবেশিত হয়। চিঠিপত্র, শিশু, নারী, যুবক ও বৃদ্ধদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, শিক্ষার হাল হকিকতের মতো বিষয়, সব কিছু নিয়েই এখানে চিত্তাকর্ষক অনুষ্ঠান প্রতিনিয়ত পরিবেশিত হয়ে থাকে। সবথেকে উল্লেখ্য বেতারে মহালয়া শোনা। সেই ভোরবেলা উঠে উদাত্ত কণ্ঠের মহালয়া আজও আমাদের অনেকের সুঅভ্যেসের মধ্যেই রয়েছে, যার আকর্ষণ কোনো দিন ভোলার নয়। এভাবেই কোটি কোটি মানুষের মনোরঞ্জনের ভূমিকায় অটুট থাকুক আকাশবাণী। এই শুভেচ্ছা সতত। নমস্কার।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, ছায়াছবির গান। এই গানে, এই অনুষ্ঠানে যে গান প্রথমে শুনবেন, ছবি বং কানেকশন, শিল্পী শান।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছবির গান। এবারের গান ছবি অন্তহীন, দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল এবং বাবুল সুপ্রিয়।

বাংলা ছায়াছবির গান শুনছেন। শেষ গান ছবি প্রাক্তন, শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়।

বাংলা ছায়াছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগা হচ্ছে FM প্রচার তরঙ্গে। এখন মাটির সুর অনুষ্ঠানে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী অভিজিৎ বোস।

মাটির সুর অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 12ই মে মঙ্গলবারের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50 সকাল 6টায় অমৃতবাণী, তার সঙ্গে ভক্তিগীতি, 6:20 কলকাতা কেন্দ্রের বাংলার সংবাদ, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলার সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, সকাল 8টায় শুভ সকাল লাইভ অনুষ্ঠান। আগামীকালকের বিষয় সেবাই মানবতা সেবাই জীবন, উপস্থাপনায় অর্চিতা ঘোষ। দুপুর 3:10 শুনবেন দিনান্তিকা, তারপরে বিবিধ ভারতীর অনুষ্ঠান। বিকেল 5টায় ফিরে আসবো আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রে, শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 5:15 নজরুল গীতি, কিষাণবাণী 5:30। সন্ধ্যে 6টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 শুনবেন কীর্তন, বিজ্ঞাপন তাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান যথাক্রমে সন্ধ্যে 6:25, 7:30, রাত 8:10 এবং 8:20। গ্রামীণ সংবাদ সম্প্রচারিত হবে 6:35, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 6:40 শুনবেন প্রিয় পল্লীগীতি, বাংলা আধুনিক গান, রাত 8:25, 9:15 থেকে বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে। আগামীকালকের বিষয় চলছে রেলের গাড়ি, উপস্থাপনায় দেবী সরকার মুখোপাধ্যায়। 10:58 আবহাওয়া পূর্বাভাস এবং রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালকের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার পূর্বাভাস, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আগামী 7 দিনের জন্য যে বজ্রবিদ্যুৎ সহ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে জানানো যাচ্ছে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যেও আবহাওয়ার একই কথা জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50 স্টুডিওর ঘড়িতে। এখন সময় রাত 11টা। জয় হিন্দ।